0: গুড মর্নিং, এইটো আকাশবাণী কহিমা ফুজিরলগা খবর পড়ে আছে সংগীতা শর্মা। ফার্টিলাইজার্স ঠিক প্রা চলাই দিয়া কথাকে আগবাই দিবলে কারণে মহিনা লম্বা ক্ষেত বচাও অভিযান আহিয়া কালিপরা পুরা দেশটি শুরু হয়ে যাবলে আছে। এগ্রিকালচার আর ফার্মার্স ওয়েলফেয়ার কারণে ইউনিয়ন মিনিষ্টার শিবরাজ সিং চৌহান পরা কইছে এই ক্যাম্পিয়নকে একটা লম্বা ন্যাশনাল ড্রাইভ বনাই দি কিনা ফার্মস ফার্মার্স আর বস্তিবিলাকে জোড়াই দিবলে লাগে। টিওপরা কইছে ফার্টিলাইজার্স ব্যালেন্স আর নোকসান নকরি কিনা চলাই দিয়া মৌসম লগতে জোড়া চুনৌতিবিলাক ওপরে ফার্মার্স খানকে ঠিক সময়তে সুযোগ দিয়া পঞ্চায়েত লেভেলতে সদায় ভাগ লই দিয়া আর বস্তিবিলাক নিমিত্তে লাভবিলাক সিধা উপলব্ধ করাই দিয়া ওপরতে এই ক্যাম্পেইন লাগা আসল ধ্যান থাকিবলে আছে। এই অভিযানকে জুন মহিনা 30 তারিখ তাক চলাই দিবলে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর আজি ফুজির 11 বাজিতে আকাশবাণী ওপরতে মন কি বাত প্রোগ্রামে দেশ আর বিদেশ থাকিয়া মানুষান লগতে টিও লাগা ভাবনা বিচারবিল বাতি দিবলে আছে। এই মান্থলি রেডিও প্রোগ্রাম লাগা 134th এপিসোড হবলে আছে। একটা রিপোর্ট
1: কার্যক্রম পুরা আকাশবাণী আর দূরদর্শন নেটওয়ার্ক AIR নিউজ ওয়েবসাইট আর নিউজ অন এয়ার মোবাইল এপতে প্রসারণ করবলে আছে। ইতু তো AIR নিউজ, DD নিউজ, PMO আর মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং লাগা ইউটিউব চ্যানেলসে লাইভ স্ট্রিম করবলে আছে। আকাশবাণী পরা কার্যক্রম হিন্দিতে প্রসারণ করিয়া পাশতে রিজনাল ভাষা খানতে প্রসার করবলে আছে।
0: পাবলিক সেক্টর অয়েল মার্কেটিং কোম্পানিজ বিলাকপরা আশ্বাসন দিছে কি ফিউল সাপ্লাই চেইন দে কোনোবি রুকাওয়ট না থাকি কিনা পুরা নাগাল্যান্ড কারণে পেট্রোল ডিজেল আর LPG লাগা সাপ্লাই মজুদ থাকি আছে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম আর হিন্দুস্তান পেট্রোলিয়াম পরা কই দিছে কি সব রিটেল আউটলেটস, LPG ডিস্ট্রিবিউটার্স, টার্মিনালস আর ডিপোজ বিলাক নর্মাল কাম করে দিয়েছে। যেটা ওয়াপাস ভরাই দিয়া সাইকেলস বিলাক বি ঠিক সময়তে চলি আছে। টিওখান পরা কই দিছে কি ডোমেস্টিক LPG কনজিউমার্স খান পরা রেগুলার সিলিন্ডার্স ডেলিভারি পাবলে আশা রাখিবলে পারে আর মজুদ চ্যানেল বিলাক পরা রিফিল কারণে বুকিং করে দিয়া জারি রাখি দিবলে পারে। পেট্রোল আর ডিজেল বি সব ফিউল স্টেশনস বিলাকতে উপলব্ধ থাকি আছে। নর্মাল হিসাবতে ফিউল আর LPG রিফিল করে দিবলে আর প্যানিক করে কিনা খারিদ করা পরা বাঁচিবলে কারণে কনজিউমার্স খানকে এডভাইস করে দিছে। ইউথ এফেয়ার্স আর স্পোর্টস কারণে ইউনিয়ন মিনিষ্টার ডক্টর মনসুখ মান্ডাভিয়া পরা যাকালি শিলং দিয়ে একটা হাই লেভেল মিটিং দিয়ে 39th ন্যাশনাল গেমস 2027 হস্ট করে দিবলে কারণে মেঘালয় লাগা তায়ারি বিলাকে ওয়াপাস চাই দিছিলে। এই মিটিংটি চিফ মিনিষ্টার কনরাড সাংমা, ইউথ এফেয়ার্স আর স্পোর্টস কারণে মিনিষ্টার অব স্টেট রক্ষা খাতসে, ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশন লাগা প্রেসিডেন্ট PT উষা আর দুসরা খান মাজতে 8টা নর্থ ইস্টার্ন স্টেটস বিলাক পরা অফিসিয়ালস খান যোগ দিছিলে। উন্নতি ওপরতে মন সন্তুষ্ট হওয়া জানাই দি কিনা ইউনিয়ন মিনিষ্টার পরা কইছে এই 2027 গেমস পরা ইভেন্ট লাগা ইতিহাসতে একটা নতুন বেঞ্চমার্ক বনাই দিব।

0: তে আৰু কৈছে ছাষ্টেইনেবিলিটি আৰু ডাইভাৰ্চিটি এইটো গেমছ লগা আচল মেছেজ হ'ব। তেওঁৰ পৰা টেলেণ্ট চিনি লোৱা আৰু এণ্টি ডপিং জানকাৰী ওপৰতে আৰু বেছি ধ্যান দিবলৈ কাৰণে বি মাতিছে। ইউনিয়ন মিনিষ্টাৰৰ পৰা শ্বিলংতে একটা মাল্টিপাৰ্পাজ ইণ্টিগ্ৰেটেড স্পৰ্টছ ইনডোৰ হল বি উদ্ঘাটন কৰি দিছিলে আৰু জনাই দিছে কি মেঘালয়তে জলদিহে 150 কৰোৰ টকা ৰকম লগা খৰচাতে একটা ৱৰ্ল্ড ক্লাছ হাই এল্টিটিউড ট্ৰেইনিং চেণ্টাৰ বনাই দিয়া হ'ব। 39th ন্যাশনেল গেমস কারণে মেঘালয় লিড হোস্ট আছে যেতিয়া দুসরা নর্থ ইস্টার্ন স্টেটস বিলাক পৰা একটা একটা স্পোর্টিং ডিসিপ্লিন হোস্ট করে দিবলে আছে। আন্ডার 17 ছকরা আর ছুকরী খান কারণে এন্টার স্কুল প্রি সুব্রত কাপ ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট 2026 শুক্রবার দিনতে চুমুকি ডিমাতে শেষ হয়ে যাইছে। বয়েজ ক্যাটেগরিতে 17 আর গার্লস ক্যাটেগরিতে 4টাকে লৈ ডিমাপুর নিউল্যান্ড প্যারেন আর চুমুকি ডিমা ডিস্ট্রিক্টস বিলাক পৰা পুরাপুরি 21 স্কুলস বিলাক পৰা এই টুর্নামেন্টে ভাগ লৈ দিছিলে। বয়েজ ফাইনালতে গ্রীনউড হায়ার সেকেন্ডারি স্কুল পৰা কিং ডেভিড হায়ার সেকেন্ডারি স্কুলকে 3-2 পৰা হারাই দি কিনে এই চ্যাম্পিয়নশিপ টাইটল জিতি লৈছিলে। একে সময়তে গভর্নমেন্ট হাইস্কুল মলভূম টাই ব্রেকারতে লিভিং স্টোন হায়ার সেকেন্ডারি স্কুল পৰা আগে থাকি কিনা গার্লস ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন হিসাবে আগে আহি যাইছিলে। এই 4টা ফাইনালিস্ট টিমস বিলাক পৰা ইতিয়া স্টেট লেভেল প্রি সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টে জোন 2 কে রিপ্রেজেন্ট করে দিব, যোনটো আহিয়া মইনাতে IG স্টেডিয়াম কহিমাতে থাকিবলৈ আছে। আর মৌসুমতে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট পৰা অনুমান কৰি দিছে কি এই সপ্তাহ সময়তে নর্থ ইস্টে বৰষুণ জাৰি থাকিবলৈ আছে। এই সময়তে নাগালেণ্ড পৰা কিছুমান জাগাবিলাকতে ভাৰী বৰষুণ অনুভৱ কৰি দিব। এইটো লগতে ফুজিৰ লগা খবৰ দিয়া শেষ কৰি আছে। শুনি থাকিবি চাম লগা নাগামিজ খবৰ আনি দিব 7:10 আপুনি খান চব লগা দিন ভাল হ'ব বুলি আশা কৰি আছে।
1: গুড মৰ্ণিং, দিছ ইজ আকাশবাণী কোহিমা, দ্য মৰ্ণিং নিউজ ৰেড বাই নবীন প্ৰধান। The month-long Khet Bachao Abhiyan to promote balanced and judicious use of fertilizers will be launched across the country tomorrow. Union Minister for Agriculture and Farmers Welfare Shivraj Singh Chauhan said that the campaign should be made a comprehensive national drive connecting farms, farmers and villages. He said the focus of the campaign will be on balanced and judicious use of fertilizers, timely advice to farmers in view of weather-related challenges, active participation at panchayat levels and delivering benefits directly to villages. The Abhiyan will be carried out till 30th June. Prime Minister Narendra Modi will share his thoughts with the people of the country and abroad in the Mann Ki Baat program on Akashvani at 11 a.m. today. It will be the 134th episode of the monthly radio program. We have a report.
2: Will be broadcast on the entire network of Akashvani and Doordarshan, AIR News website and News on Air mobile app. It will also be live streamed on the YouTube channels of the AIR News, DD News, PMO and Information and Broadcasting Ministry. Akashvani will broadcast the program in regional languages immediately after the Hindi broadcast. Mary, Akashvani News, Kohima.
1: Public sector oil marketing companies have assured that supplies of petrol, diesel and LPG remain fully adequate across Nagaland with no disruptions reported in the fuel supply chain. Indian Oil, Bharat Petroleum and Hindustan Petroleum have said all retail outlets, LPG distributors, terminals and depots are operating normally while replenishment cycles are running on schedule across the state. They stated that domestic LPG consumers can expect regular cylinder deliveries and continue to book refills through existing channels. Petrol and diesel are also available normally at all fuel stations. Consumers have been advised to normally purchase fuel and book LPG refills and avoid panic buying or stockpiling. Union Minister for Youth Affairs and Sports Dr. Mansukh Mandaviya yesterday reviewed Meghalaya's preparations for hosting the 39th National Games 2027 during a high-level meeting in Shillong. The meeting was attended by Chief Minister Conrad Sangma, Minister of State for Youth Affairs and Sports Raksha Khartse, Indian Olympic Association President P.T. Usha and sports officials from the 8 northeastern states, among others. Expressing satisfaction with the progress, the union minister said the 2027 games will set a new benchmark in the event's history.
3: National games north east aur khas karke Meghalaya mein aayojit hone se north east ke liye ek achhi opportunity nationwide apna culture ko dikhane ki apni hospitality ko dikhane ki aur tourism purpose of USA bhi uska bahut fayda hoga. जिस तरह से तैयारी चल रही है

আরাধনা ফ্লিমত আপনাদের কিশোর কুমার লগা আওয়াজে শুনিলে শুনে থাকা সববিল দোসরা গীত বাজার আগতে আপনার খালা মেসেজেস খানাকে লই দিয়ে আছে। এইবার লিখি কিনা পাঠাইছে কহিমার জন পাটন আর তারপর গুড মর্নিং উইশ লগতে প্লে লিস্টটা বেশি ভাল আছে দে কই কিনা লিখি কিনা পাঠাইছে জন পাটন। অল্প দিন হয়েছে আপনার লগা মেসেজ না পুরি কিনা আজি আকো ওয়াপাস আই কিনা প্রোগ্রাম নতে জুড়ি কিনা পুরানি গীত শুনে কিনা আপনার এনজয় করা জানি কিনা মই বি বেশি খুশি আছে। ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ টু। আর ইয়াতে নুংয়িং বস্তি ওখাপা লিখি কিনা পাঠাইছে ওথুঙ মুলি আর তারপর বি গুড মর্নিং উইশ করে আছে। ফার্স্ট গানাটু শুনে কিনা ওকে পুরা পুরানা লগা জীবনটু ইয়াদ করেছে মন দুঃখবি হয়েছে আর খুশি বি লাগিছে কই কিনা লিখি কিনা পাঠাইছে ওথুঙ পুরানি গীত যেতে বি আমি খান টিউন ইন করে কোনোবা নইলে কোনোবা জায়গাতে আমি খান লাগা ইয়াদি লগতে জুড়ি কিনা থাকে আজি ফুজিরতে আপনার প্রোগ্রামে আহি কিনা সামিল হয়ে কিনা পুরানি গীত লগতে আপনার শুনে কিনা আপনার লগা ইয়াদে লগতে জুড়াটা জানি কিনা জিহা এক সাইডে খুশি বি আছে মন দুঃখ বি লাগি থাকিব এনেকা সব মানুষ লগা মনতে ইটু আহি থাকে আজি ফুজির আপনার বি আই কিনা টিউন ইন করে কিনা লিখি কিনা পাঠাই দিছে আর বেশি খুশি আছে এনজয় করে থাকিবি কই কিনা আপনারকে জানাই দিয়ে আছে। আর দুসরা মেসেজ লিখি কিনা পাঠাইছে ইয়াতে গ্রাম জাসওয়াদিপরা লিখি কিনা পাঠাইছে নিমাদি বয় আর নিমাদি গার্ল তার দুইজন প্রাবি হ্যাপি সানডে মর্নিং আর বিগ বিগ সালাম লিখি কিনা পাঠাই আছে নিমাদি বয় অ্যান্ড নিমাদি গার্ল আ ভেরি ভেরি হ্যাপি ওয়ালা সানডে মর্নিং টু দ্য বোথ অফ ইউ বেশি খুশি আছে আপনার দুইজন বি টিউন ইন করে কিনা আছে আর প্রোগ্রাম লোতে আহি কিনা জুড়িছে খালি গুড মর্নিং উইশ হইলে বি লিখি কিনা পাঠাবি বেশি ডাঙর আছে খুশি জানাই দিয়ে আছে। তো শুনে থাকা সববিল প্রোগ্রামটি এইবার দোসরা গীত দিয়ে আছে গুমরা ফিল্ম কি গীত গাই আছে মহেন্দ্র কাপুর।

0: की बात। आकाशवाणी के माध्यम से माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी अपने मन की बातें साझा कर रहे थे। हम आपको बता दें कि माननीय प्रधानमंत्री के इस प्रसारण के बाद मन की बात के क्षेत्रीय भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी और दूरदर्शन के संबद्ध प्रादेशिक केंद्रों से तथा संस्कृत भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी दिल्ली के इंद्रप्रस्थ चैनल मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्ज और एफएम गोल्ड 100.1 मेगाहर्ट्ज पर अभी किया जाएगा। मन की बात के क्षेत्रीय भाषाओं का पुनः प्रसारण आज रात 8 बजे आकाशवाणी के संबद्ध प्रादेशिक केंद्रों से और अंग्रेजी अनुवाद का प्रसारण एफएम रेनबो 102.6 मेगाहर्ट्ज पर किया जाएगा। यह कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
1: This is Akashvani Kohima and listeners, we now present to you the Nagamese version of Man Ki Baat.
2: Moilaga pyare deshwasiyo, apni khan sob ke namaskar. Man Ki Baat program bara, apni khan sob logote aku ek baar jorai diya karne, moi bishi khushi pai thaki ase. Aji amar desh laga jaga jaga khan de, amar desh laga manu khan bara, bishi adbhut kaam kuri kina jai thaki ase. Aro ami khan hi, itu ke huni kina ইটু খান বড়া আমি খান সবকে প্রেরণা দিয়ে থাকি আছে আজি আমি খান লাগা মন কি বাত শুরু দে মই এথলেটিক্সে আমার দেশকে উপলব্ধি আনি দিয়া লাগা কথা বড়া স্বীকৃতি দিব মন আছে অলপ দিন আগতে রাঞ্চি ঝাড়খণ্ডে ন্যাশনাল সিনিয়র এথলেটিক্স ফেডারেশন কম্পিটিশন হয়ে থাকিছে কোথে আমার দেশ লাগা সব জায়গা খান বড়া 800 নিচনা এথলিস্ট খান আহি কিনা হিসা লই থাকি আছে ইটু টাইম দে চারটা আলাগ আলাগ ইভেন্টসতে চারটা আলাগ আলাগ রেকর্ড বানাই দি থাকিছে গুরিন্দর ভীর সিং বিশাল টিকে দেজাজ উইন শঙ্কর দেব মিনা আর কুলদীপ কুমার ইটু সারি পায়খান বড়া আলাগ আলাগ ক্যাটেগরি দে নতুন রেকর্ড বানাই দি থাকি আছে মই সবসে পয়লা ইটু সারি পায়খান সবকে মই লাগা বেশি মন খুশি বা জানাই দিয়েছে সারি পায়খান একটা ইভেন্ট কিন্তু আমার পুরা দেশে বেশি চর্চা করে থাকি আছে ইটুতো হইলে 100 মিটার রেস থাকি আছে ইটু 100 মিটার রেস লাগা দে খালি দুই দিন ভিতরে ন্যাশনাল রেকর্ড তিনবার রেকর্ড ব্রেক করে দি থাকি আছে ইটু রেকর্ড ব্রেক করিয়া দুইজন হইলে গুরিন্দর ভীর সিং আর অনিমেষ খজুর থাকি আছে মই ভাবিছে কি দুবার মন কি বাতে ইটু দুইজন খিলাড়ি খান লগতে ফোন পড়া কথা কব পেলে মই অনিমেষ আর গুরিন্দর ভীর সিং লগতে ফোন দে কথা করি কিনা আজি আমার মন কি বাত শুনি থাকা লিসনার্স খান সবকে দায় দুজন লাগা এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট লাগা ওপরে জানাই দিব মন থাকি আছে আর দিনিকাহে মই তাই দুজন লগতে ফোন দে কথা করিয়া টাইম দে এনেকা কই থাকি আছে মই তাই দুজনকে কইছে কে তাই দুজন বড়া বেশি কামাল অ্যাচিভমেন্ট করি থাকি আছে আর মই সংগীতিত হইলে জুকাল বান্দি দেখি থাকি আছে হলিবি আজি ইটু নিচিনা জনতি দে আপনি দুজন বড়া জুকাল বান্দি দেখাই দি কিনা বেশি ডাঙর বিষয় আনি দি থাকি আছে বলে কই থাকি আছে অনিমেষ কুচুর হইলে জাতিস্কার বড়া থাকি আছে তাইহি 200 আর 400 মিটার ইভেন্টসতে ন্যাশনাল রেকর্ড হোল্ডার থাকি আছে আজিকালি তাইহি উড়িষা বড়া কিলি থাকি আছে তাইহি চুয়াশাল এশিয়ান মেডেল আর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসতে মেডেল পাই কিনা থাকি আছে তাইহি স্কুল পড়া পাস আউট হওয়ার লোক 2021 সাল পড়া লই কিনা এথলেটিক্স কিলি কিনা থাকি আছে বলে তাই কই থাকিছে তাই তো হইলে সাইনিক স্কুল অম্বিকাপুর পড়া পাস আউট হওয়া লাগা একজন থাকি আছে আর পয়লা তো হইলে তাই ফুটবল খেলি থাকিছে আর কোভিড টাইম দে তাই লাগা প্যারেন্টস খান বড়া বাহার দে ওলাই কিনা খেলিবলৈ দি থাকিছে প্যান্ডেমিক খতম হওয়া টাইম দে তালগা ফুটবল টিম সাথী পাইকান বড়া একটা ফুটবল লাগা স্টেট মিট ওপরে কথা কই থাকিছে আর তাইহি তাতে যাই কিনা হিসা লই থাকিছে আর কপাল ভাল তাই কানে তাতে ন্যাশনাল সিলেকশন বি লই থাকিছে আর তাইকে সিলেক্ট করি কিনা আজি তাইহি ইন্টারন্যাশনাল লেভেল দে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি কিনা খেলি থাকি আছে বলে তাইহি মোকে কই থাকি আছে গুরিন্দর ভীর সিং হইলে ইন্ডিয়ান নেভিতে পেটি অফিসার একটা থাকি আছে আর আজি তাইহি আমার দেশ ইন্ডিয়া লাগা ফাস্টেস্ট স্প্রিন্টার থাকি আছে বলে জানি থাকি আছে আজিকালি তাই পারা 100 মিটার রেসতে 10.09 সেকেন্ডস লাগা ন্যাশনাল রেকর্ড বানাই দি থাকি আছে তাইহি আমার দেশ ইন্ডিয়া লাগা এথলেট একটা থাকি আছে কোন পারা 10.01 সেকেন্ড ভিতরে রেস করি কিনা আহিয়া এথলেট একটা থাকি আছে ট্র্যাক আর ইউনিফর্ম তুই তা দিবি মই আমার দেশকে সেবা করি বলে

আশীষ লৈ যাই থাকি আছে বুলি তাইৰ পৰা মই শিকি থাকি আছে। তাই লগা বাবা আৰু গ্ৰাণ্ডফাদাৰ বি স্পৰ্টছতে জোৰাই কিনা থকা মানুহ থাকি আছে। তাই এনেকুৱা কৈ থাকি আছে কি আমাৰ দেশ লগা কালচাৰেল ট্ৰেডিশ্যন একটা থাকিয়া নিচিনা, কেতিয়া দিৱালী ইয়াৰ নতুন চাল লগা তিয়হাৰ কাণ আহি থাকে তেতিয়া আমি কাৰণে ঘৰ কাণ চাফ চাফা কৰি থাকে। আৰু এইটো নিচিনা টাইমলি তাই হতাই তাই লগা বাবা লগা ট্ৰফিজ আৰু মেডেলছ কাণ চাফ চাফা কৰি থাকি আছে। আৰু এইটো কাম কাণ কৰি কিনে তাই বেছি ডাঙৰ খুচি পাই থাকে। আৰু ট্ৰফি আৰু মেডেলছ চাফা কৰিয়া টাইমতে তাই লগা পাপাকে এইটো কুটি পাইছে আৰু এইটো ফটো কেতিয়া লৈছে বুলি সুধি থাকে। এইটো টাইমতে তাই পাৰা এইটো মেডেলছ আৰু ট্ৰফি কাণ লগতে জোৰাই কিনা থকা কিছা কাণ তাইকে কৈ থাকে। জেগা জেগাতে বিৰাই কিনা টীমকে লৈ কিনা তাই পাৰা কেনেকা আলগ আলগ জিত হাচিল কৰি কিনা আনি দি থাকি আছে। এইটো কাণ চব লগা কিছা কাণ শুনি কিনা এইটো পাৰা প্ৰেৰণা পাই কিনা তাই বি স্পৰ্টছ ল'ব বেলে তাই পাপাকে কৈ থাকিছে। তাই লগা বাবা হতাই ফুজৰ দে পাহাৰ দে পলাই থাকে। তো তাইহি তাই লগা বাবাকে তাই কিবি লৈ কিনে যাবি বুলি সুধি থাকে। আৰু তাইৰ লগতে পলা টাইমতে তাই লগা পাপা পাৰা স্পৰ্টছতে কেনেকুৱা ভাল পাৰা কৰি কিনে যাব পাৰিব এইটো স্কিলছ কাণ চবি শিকাই দি থাকি আছে। আৰু তেনেকুৱাহে মই লগা ইণ্টাৰেষ্ট স্পৰ্টছ দে ভৰাই কিনা যাই থাকিছে। আৰু মই সেই উচেইন বল্ট ৱৰ্ল্ড ৰেকৰ্ড ব্ৰেক কৰিয়াবি মই চাই থাকিছে। একদিন তাই লগা আমাৰ পৰা তাই টিভি চাই থকা টাইমতে টিভিকে বন্ধ কৰি দি কিনে যাই কিনে ষ্টাডি কৰিবি বুলি কৈ থাকিছে। তেতিয়া তাইৰ পৰা আমাকে এনেকুৱা কৈ থাকিছে আজি মইকে টিভি চাবলৈ নাতে হলিবি একদিন দ হ'লে আপুনি কাৰণ চব পাৰা মইকে টিভি দে চাই থাকিব বেলে তাইৰ পৰা কৈ দিয়া আচলতে এনেকুৱা হোৱা লগা। আৰু আজি তাই লগা আমাৰ পৰা তাইকে টিভি দে দৌৰা চাহকে দেখি কিনা তাই বেছি খুচি পাই থাকি আছে বুলি মইকে শ্বেয়াৰ কৰি থাকি আছে। তাইখন দ হ'লে একটা মিডল ক্লাছ ফেমিলিৰ পৰা থাকি আছে। আৰু তাই লগা বাবাবি কেনেকুৱা ভলীবল খেলি থাকিছে আৰু পৰিবাৰ দে দুখ দিগদাৰি থকা কাৰণে তাইৰ পৰা ইটো খেলাগে আৰু তাই লগা স্পৰ্টিং খেলৰগে জবৰদস্তি ছাড়িবলৈ দিছে। আৰু দিনিকাহি তাই লগা স্বপ্ন পূৰা কৰিব নাপাৰে কিনা ছাড়ি দিয়া লগা কথা গুৰিন্দৰবীৰ সিং কেই কৈ থাকিছে। আৰু তাই লগা পাপা পৰা ইটো স্বপ্ন তাই লগা পাচা পৰা পূৰা কৰি দিব পাৰি বুলি লগা দেখি থাকিয়া লগা কথা কৰি থাকে। আৰু তাইহি মিল্কা সিং নিচিনা লেজেণ্ডছ খান কিমান দুখ দিগদাৰি পাই কিনা স্বপ্ন পূৰা কৰি দি কিনা আহি থাকি আছে। এইটো কাণ চব লগা কিছা কাণ শুনি থাকে। স্বপ্ন পূৰা কৰিবলৈ ইমান আচান নহয়, বেছি মেহনত কৰিব লাগিয়া লগা কথা কাণ তাই লগা পাপা পাৰা কৈ থাকে। আৰু তাইকে ইটো নিচিনা বেছি ইনস্পিৰেশ্যন দি থকা লগা কথা কৈ থাকি আছে। তাই ৰাণ কৰিছে কলে দেশ কাৰণেহে ৰাণ কৰি কিনা জিত হাচিল কৰি কিনা দেশ কাৰণেহি মেডেল আনিবলৈ লগা তহি তাই আৰু তাই লগা পাপা দুজন লগা ৰিজল্ভ থাকি আছে। তাইহি 100 মিটাৰ ৰেইচ কাৰণে জুনিয়ৰ টাইমতে দেশতে ইটো নিচিনা চেণ্টিমেণ্ট একটা থাকিছে কে ইটো 100 মিটাৰ ৰেইচটো হ'লে আমাৰ দেশ ইণ্ডিয়ান ফিজিক্স কাৰণে নহয় কৈ কিনা বেছি মানুহখন লগা মুখ পৰা ওলাই থাকি আছে। হলিবি তাই লগা পাপা দুজন পৰা কি জুনিছে জুনিছে আৰু তাতে মন চব দি কিনা জিত হাচিল কৰি কিনা মানুহখনকে দেখাই দিব বোলে কচম লোৱা আজি মই আমাৰ দেশ লগা মানুহখন চবকে ইটোহি ক'ব মন আছে কে হয় আমি খান বি স্প্ৰিণ্ট কৰিব পাৰিব বোলে। মই তাই দুজনকে ইমান দুখ দিগদাৰি আৰু জনতি কাণ চব পাৰ কৰি কিনা আপুনি দুজনহি দুজন ভিতৰতে নেশ্যনেল ৰেকৰ্ডছ 3 বাৰ ব্ৰেক কৰি দিয়া লগা একটা এক্সট্ৰা অৰ্ডিনাৰী সফলতা আনি দিয়া লগা আত্মা শ্বিয়াৰ ডিটাৰমিনেশ্যন মাইণ্ডছেট কি থাকিছে আৰু কেনেকুৱা ইটোকে কৰিব পাৰি থাকিছে আৰু কিমান মুস্কিল পৰা ইটো কাম পাৰি যাই থাকি আছে এইটো কাণ চব ওপৰে মন কি বাত শুনি থকা মানুহখন চব লগতে শ্বেয়াৰ কৰি দিবি বুলি কোৱা টাইম দে তাই কাণহি এনেকুৱা কৈ থাকি আছে। গুৰিন্দৰবীৰ কৈছে কে পয়লা চুৰুতিটো বেছি মুস্কিল পৰা চুৰু কৰি কিনে যাই থাকিছে। কেতিয়াবা দহলে মই আচল ঠিক চইচ লৈছি না নাই বিলিবি মই নিজৰ সুধি থাকিছে কেলে মানে হতাই দহলে নাচিতে কেতিয়াবা মানুহখন বাৰাবি শিকি থাকে। হলিবি মই হাৰা টাইম দে মই চকুম হোৱা টাইম দে মই ঠিক পাৰা পাৰফৰ্ম নকৰীয়া টাইম দে এইটো কাৰণ চব টাইম দে মই লগা পৰিবাৰ মই লগতে চাথ দি কিনা থাকি আছে। একটা বিয়া দিন ইয়াৰ একটা বিয়া চাল পৰা আপুনি লগা জীৱন বৰবাদ কৰিব নাতিবি মঞ্জিল নাপুংজাদাক স্বপ্ন ঠিক ৰাখিবি বেলে তাই কাণহি মইকে কৈ থাকি আছে। তাই লগা কোচ পাৰাবি বেছি ভাল লেচন পা লগা তাইহি কৈ থাকি আছে। এইটো নিচিনা সমাজতে আৰু নিজৰ মানুহখন পৰা
লাগাতার এনকারেজ করে কি না শেয়ার করে দিয়া পড়া তাইখান লাগা মোটিভেশন কেতাবি হারা নাই বলে তাই পড়া মোকে কই থাকি আছে অনিমেষ পারাবি এনেকাই কই থাকি আছে কে মই 2021 সাল দে অ্যাথলেটিক্স শুরু করিয়া টাইম দে সব মানু খান পড়া মোকে কই থাকি আছে কে সাবি এটু তো হইলে একটা নতুন ফিল্ড আছে আপনি চলাব পারিব না নাই বলে সুধি থাকি আছে তেতিয়া মই এনেকা কই থাকি যে কে মই ইটু ফিল্ড জুনি কিনা আহি আছে তো মই ইয়াতে হি ঠিক পারা মঞ্জিল নাপংচাতা মন দি কিনা কাম করি কিনা যাব পেলে মই লাগা পাপা পারাবি তিনি কাহি কই থাকিছে কে কি জুনিছে জুনিছে ইতিয়াতো হইলে পিছি মরি কিনা নাচাবি বিলে ইটু ফিল্ডে আহিছে তো ইতিয়াতো হইলে কমিটেড থাকি কিনা আগে পারি কিনা যাবলি লাগা হি ভাবনা করি কিনা কাম করি কিনা যাবলে লাগা খোতা মই লাগা পাপা পারা কই থাকিছে বলে মইকে কই থাকিছে সব সুবিধা দিব সব সাপোর্ট দিব ফ্যামিলি সাপোর্ট ফিনান্সিয়াল সাপোর্ট লাগিয়া সাপোর্ট সব দিব আপনি পারা করবলে লাগিয়া সব তো হইলে দুনিয়া গে দেখাই দিবি কে ইন্ডিয়া মানুষ খান বাড়াবি তেইশ পারা রান করিব পারি আছে বলে আর আজি ইটু খোঁতা খান সববি কাম বাড়া পুরা করে দি কিনা আহা টাইম দে বেশি মন খুশি বা জানাই দি থাকিছে আমি কানি নিজের রেকর্ডসকে লাগাতার ভাঙাই দি কিনা আহি থাকি আছে আর ইটু পারা দেখাই দি থাকি আছে কে ইন্ডিয়ান্স খান বাড়াবি ইটু নিচিনা ডাঙর জিত হাসিল করব পারিব বলে আজি মই দুজন বি কমনওয়েলথ গেমস কারণে সিলেক্ট করে কিনা থাকি আছে আর পারা তাক সবচেয়ে ভাল ভালো পারফরমেন্স দিবলে কারণে আমি খানি ভাবনা রাখি কিনা কাম করে কিনা যাই আছে বলে মইকে কই থাকিছে আপনি দুজন বি সাথী আছে আর আপনি দুজন মাত্রে ইটুর নিচিনা ভাবনা রাখি আছে নাকি কে একজন বাড়া একজন লাগা রেকর্ড ব্রেক করে দিছে কইলে এতিয়া এতিয়া একজন বি একজন রেকর্ড ব্রেক করে দিব বলে কই কিনা মই তাই দুজনকে সুতিয়া টাইম দে অনিমেষ পারা এনেকা কই থাকিছে পয়লা মই লাগার রেকর্ড তো হইলে 10.18 সেকেন্ডস থাকিছে সেমিফাইনালস ডে গুরিন্দর ভিউর পারা 10.17 ক্লক করে দি কিনা ইটু রেকর্ড ব্রেক করে দি থাকিছে তেতিয়া সেকেন্ড সেমিফাইনালস ডে মই পারা 10.15 সেকেন্ডস ব্রেক করে দি থাকিছে ইটু লাগা উপরে চাই কিনা আমি দুইজন বেশি খুশি পাই থাকি আছে কে আজি ইটু রেকর্ড নতুন বানাই দিয়া টাইম দে আমি দুজন বি হিসা লই থাকি আছে বলে জানি কিনা বেশি খুশি পাই থাকি আছে পয়লাবি আমি দুজন সৌদি আরবিয়াতে যাই থাকিছে আর তাতে রুমমেট বি থাকিছে তেতিয়া আমি দুজন হি কিনিকা আমার দেশ ইন্ডিয়ান স্প্রিন্টিংয়ে নেক্সট লেভেলে লুই যাব ইটু লাগা জিম্মেদারি আমি খান লাগা হাত দি থাকি আছে বলে কথা করে থাকি আছে আজি আমি কানি কুরিয়া কাম বাড়া মানুষ খানকে মোটিভেট করে দি থাকিব গুরিন্দর ভিউর ভি এনেকা কই থাকি আছে কে আমি দুজন বি একই লোকতে মিলি কিনা ডিসিশন লই থাকিছে কে দুজন বি ভাল বাড়া রান করিব বলে দিনিকাহি লাখিয়া টাইম সবতে দুজন বি একজন একজন কারণে কারা করে দি থাকি আছে কি কি সবতে একজন একজনকে মতব করি কিনা ইটু নিচিনা মতব করিয়া টাইম দে একজন ভালওয়ালা আর একজন হি ভালওয়ালা হই কিনা যাই থাকি আছে ইটু কারণে ফ্রেন্ডশিপটা হলে বেশি দরকার আছে অফ ট্র্যাক দিবি আমি দুজন বেশি ভাল সাথী থাকি আছে হলিবি কেতিয়া ট্র্যাকতে আহিব তেতিয়া আমি দুজন কম্পিটিটার্স থাকি আছে আর ইটু টাইম দে আমি খান লাগা মাইন্ডসেটটা হলে এনেকা থাকি আছে কে মই তাই পারা দেশ রান করিব তাইকে হারাই দিব বলে ভাবনা করি কিনা একটা কম্পিটিশন স্পিরিট লই কিনা আহি থাকি আছে ইটু স্পোর্টসম্যানশিপ লাগা কম্পিটিটিভ আত্মা তো হইলে আমার দেশ লাগা প্রেস্টিজ একটা নতুন হাইট তাক পৌঁছাই দি কিনা ভবিষ্যতে লই যাবলে লাগা একটা থাকি আছে আর ইটুটো হইলে একটা পজিটিভ আত্মা পারা লই যাই থাকি আছে মই পুরা বিশ্বাস আছে কে ইটু স্পোর্টসম্যানশিপ আত্মা আপনি দুজন লাগা তো হইলে একজন একজনকে কম্পিট করবলে একজন একজনকে চ্যালেঞ্জ করবলে একজন একজন বাড়া আগে লয় যাবলে হইলে বি ইটু একই টাইম দে একজন একজনকে মতবাজি করে কিনা আহা লাগা তো হইলে একটা রিমার্কেবল থাকি আছে আপনি দুজনে বেশি ভাল কাম করে কিনা আহি থাকি আছে মই লাগা বেশি মন খুশি আর কংগ্রেচুলেশনস আপনি দুজনকে বি দি আছে মই পুরা বিশ্বাস আছে কি আপনি দুজন বাড়া দেশকে রোশন করে থাকিব ইটু নিচিনাহে মন দি কিনা কাম করে থাকিবি আপনি দুজনে বেশি ডর উপলব্ধি আনি দিবলে থাকি আছে আকো একবার মই লাগা বেস্ট উইশেস আপনি দুজনকে জানাই দি আছে কই কিনা দায় দুজন লগতে কথা কোয়া তাতে খতম করে থাকিছে মই লাগা প্যারে দেশবাসী আজিকালি আমার দেশ লাগা বেশি ঝাঁকা দে হিট ওয়েভ এক্সপিরিয়েন্স করে কিনা যাই থাকি আছে বেশি দেশ ধূপ আর দেশ গরম হাওয়া এক্সপিরিয়েন্স করে থাকি আছে ইটু নিচিনা ওয়েটার টাইম দে নিজরগে ধ্যান রাখি বলে বেশি দরকার থাকি আছে ওসরে খাবলে পানি ঠিক রাখিবি
বেশি দরকার নহলে ডুবতে নাওলাবি আর ওলাপ লাগিয়ে আছে কলে।

একটা নটি লগা ভিতরে থাকি আছে, কুয়াদহি থাকি আছে। সাদি বাইগান এটু হইলে খালি একটা কাহানি লাগা কথা নহয়, একটা আসল প্রয়াস লাগা কথা থাকি আছে। আলুভা গেরেলাম দে মিস্টার সাজি ভালসিরিল পাড়া একটা সুইমিং ক্লাব চলাই থাকি আছে। আজি তাকতে 15,000 বারা বেশি মানুষ আনি ইয়াতে বারা সুইমিং শিখি কিনা যাই থাকি আছে। মিস্টার সাজিহি ডিসেবিলিটিস পাচাকান গিবি সুইমিং শিখি কিনা আহি থাকি আছে। এটু প্রয়াস লাগা বুঝতে একটা পার্সোনাল গ্রিফ লাগা কিসা চিপি কিনা থাকি আছে। অলপ সাল আগতে একটা ট্রাজিক বোট অ্যাক্সিডেন্টে স্টুডেন্টস কোনবা লাগা জীবন লয়ে থাকিছে। এটু হাতসা বড়া মিস্টার সাজি লাগা মন পিতরাক জুইতি থাকিছে। ওর স্টুডেন্টস কানি সুইম করবলে জানি কিনা থাকিলে জীবন বাজাই কিনা থাকিবলে পারে বলে থাকিছে। আর ওটু টাইম বড়া তাইহি এটু ক্যাম্পেইন শুরু করিতি কিনা আহি থাকি আছে। সাদি পাইকান মিস্টার সাজি ভালসিরিল হি একটা বেশি ডর লেসন আমি খান সবকে শিকাই দি থাকি আছে। সেবা করবলে বেশি ডর রিসোর্সেস না লাগে, কি লাগে আছে কইলে একটা ভাল ভাবনা আর এটাকে পুরা গুড়ি দিবলে নিমেদে না রক্ষি কিনা কাম করিয়া লাগা প্রয়াসই লাগে। এটু প্রয়াস লাগা শক্তি দে আজি তাহি বেশি হাজার মানুষ খান লাগা জীবন বদলি করে দি কিনা আনি দি থাকা আমি খান সবই দেখি পাই থাকি আছে। মই লাগা বিয়ারি দেশবাসী আজিকালি মই ইউরোপতে নেথারল্যান্ডসকে ভিজিট করবলে অবসর পাই থাকিছে। তাতে মই বেশি মিটিংস কান দেখি চালুই থাকিছে। এটু টাইমতে হার ইন্ডিয়ানকে কার্ভ আনি দিয়া লাগা একটা পাল আহি থাকিছে। নেথারল্যান্ডসতে থাকিয়া একটা স্পেশাল সেরেমনি দে চোলা এরা লাগা এনশিয়েন্ট কপার প্লেটস ইন্ডিয়াকে আনি দি থাকিছে। এটু অবসরতে নেথারল্যান্ডস লাগা প্রাইম মিনিষ্টার বি সামিল থাকিছে। এটু পিছতে আমার দেশ আর বিদেশ পড়া লাগাতার মেসেজেস ইটু কপার প্লেটস ওপরে মইকে পঠাই দি থাকি আছে। মনোখানি খুশি আর গার্ভ পা লাগা ওপরে লিখি দি থাকি আছে। পুরা দুনিয়াতে থাকা তামিল সমাজ খান সবই ইটু ওপরে বেশি খুশি পাই থাকি আছে। সাদি ভাই খান ইটু কপার প্লেটস ওপরে পাবলিক খান মাজরে বি বেশি ডর কিউরিওসিটি থাকি আছে। এটার কারণে আজি মই ইটু ওপরে কোনবা ডিটেলস আপনি খান সব লগতে শেয়ার করে দিব মন আছে। এটু কালেকশন দে 21 ডর আর 3টা ছোট কপার প্লেটস খান থাকি আছে। এটুতো হইলে কিং রাজেন্দ্র চোলা লাগা বাবা কিং রাজা রাজা চোলা লাগা একটা ফুলফিলিং ব্লেজ ওপরে থাকি আছে। এটু প্লেটসি আনাই মঙ্গলম বস্তি বড়া পুটিস মনাস্ট্রিকে ডোনেশন দিয়া লাগা ডকুমেন্ট করিয়া লাগা একটা থাকি আছে। এটু কপার প্লেটস দে চোলা ডাইনাস্টি লাগা এচিভমেন্টস খান লাগা ডিসক্রিপশনস রাখি থাকি আছে। চোলা ডাইনাস্টি লাগা মেরিটাইম শক্তি কিমান ডর থাকিছে এটু খান সব ওপরে আসল জানানি আনি দি থাকি আছে। এটু ওপরে সাউথ ইস্ট এশিয়ান নেশনস খান লগতে চোলা এম্পায়ার লাগা ডিপ্লোমেটিক রিলেশনস কেনেকা থাকিছে এটু খান সব ওপরে জানাই দি থাকি আছে। আমি খান সবই চোলা এম্পায়ার লাগা রিচ হিস্ট্রি আর কালচার ওপরে বেশি প্রাইড আর গার্ভ থাকি আছে। সাদি ভাই খান আমার সরকারই ইটু নিচিনা আমার দেশ ইন্ডিয়া লাগা হেরিটেজকে বাঁচাই কিনা রাখা লাগা প্রয়াসতে লাগাতার কাম লোকিনা যাই থাকি আছে। আজিকালি একটা ডিসকভারি মালহার ছত্তিশগড়ে জ্ঞান ভারতম অভিযান মানে নলেজ ইন্ডিয়া ক্যাম্পেইন আন্ডারে পাই থাকি আছে। ইটু সাইডে দিনদা রেয়ার কপার প্লেটস পাই থাকিছে। ইটুতো হইলে বন্ধু বংশী ডাইনাস্টি লাগা মহাশিবপাল আর্জুন লাগা ঋণ দে থাকি আছে বলে মানি থাকি আছে। এক্সপার্ট কানি গোয়া হিসাবতে ইটু ইনস্ক্রিপশনস কান্ড হইলে সিক্সথ ইয়া সেভেন্থ সেঞ্চুরি মানে ইটু কপার প্লেটস কান্ড হইলে 1400 পারা 1500 সাল পুরানা থাকি আছে আর এনশিয়েন্ট ব্রাহ্মী স্ক্রিপ্টে লিখি কিনা থাকি আছে বলে জানি থাকি আছে আর দাগানি পালি ভাষা দে লিখি কিনা থাকি আছে। ইটু এরা লাগা এডমিনিস্ট্রেটিভ সিস্টেমস রিলিজন আর কালচার লাগা একটা বেশি ভাল দেখাই দি থাকি আছে। সাদি ভাইকান আমার দেশ ইন্ডিয়া মানুকানি গাকুল বিজ্ঞান মানে অ্যাস্ট্রোনমি ওপরে একটা বিশেষ আগ্রাসন হতাই মন দে রাখি কিনা আহি থাকি আছে। আজি তাক সেঞ্চুরিজ পুরানা অবজারভেটরিজ বি দেখি পাই থাকি আছে। অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ ইয়াতে হয়ে থাকি আছে। নেভিগেশন ইয়া বানচং ইয়া আমি খান লাগা বার্ফ তিওহার এটু কান সব তো হইলে আকাশ আর তার মানে স্কাই আর স্টার্স লগতে জড়াই কিনা থাকি আছে। আমার দেশতে অ্যাস্ট্রোনমি হার জেনারেশন মানুষ খান লাগা কিউরিয়সিটি ওঠাই দিগনা আহি থাকি আছে।
ইটো পৰা এক্সপ্লোৰেশ্যন কাৰণে বেৰনাত দি কিনা আহি থাকি আছে আৰু আজি আমাৰ দেশ লগা যুৱখন মাজতে বেছি ডাঙৰ উৎসাহ বঢ়াই দি কিনা যাই থকা আমি খান চবে দেখি পাই থাকি আছে। ডাঙৰ শেহৰ কানবাৰ লৈ কিনা চুটু শেহৰ কান্দাক স্কুলছ কানবাৰ লৈ কিনা পাব্লিক পাৰ্কছ কান্দাক তাইখান লগা এক্টিভিটিজটো হ'লে চব জেগাতে দেখি পাই থাকি আছে। আজিকালিহে মই বেংগালুৰু লগা এষ্ট্ৰনমিকেল ছচাইটিৰ ওপৰতে জানি থাকি আছে। তাই কাহানি অবজাৰ্ভেশ্যনেল ছেশ্যনছ তাতে চলাই থাকি আছে। ইটো অৰ্গেনাইজেশ্যন বাঢ়াহি ৰুৰেল এৰিয়াজ কাৰণে এষ্ট্ৰনমি পপুলাৰাইজ কৰি দিয়া লগা মিছন লঞ্চ কৰি দি কিনা আহি থাকি আছে। একতা ডিম গগুল মণ্ডল কৈ কিনা তাই কাহানি একটা হাইলি ইনোভেটিভ 30 আৰ্ক হৰ্চ ইণ্ট্ৰডিউচ কৰি দি কিনা আহি থাকি আছে। সাদি ভাইকান ষ্টাৰ্ছ কানগে ৰাতি দি চাটো হ'লে একটা বেছি অদ্ভুত অনুভৱ থাকি আছে। এষ্ট্ৰ কেৰেলা কৈ কিনা একটা অৰ্গেনাইজেশ্যনে নাইট অবজাৰ্ভেশ্যন গেমছ আৰু ৱৰ্কশ্বপ অৰ্গেনাইজ কৰি দি কিনা থাকি আছে। ইয়াতে যুৱ ইনথুচিয়াছ কানি টেলিস্কোপ কিনা বনাব আৰু ষ্টাৰ মেপছ কিনা জ্বলাব ইটো খান চব ওপৰতে শিকি থাকি আছে। ৰাজকোট লগা বিগ পেং এষ্ট্ৰনমি ক্লাব হি বেছি এষ্ট্ৰনমি ইভেণ্টছ কান কেয়াৰ ফৰেষ্ট পাৰলৈ কিনা ৰাণ অফ কাচ তাক অৰ্গেনাইজ কৰি কিনা আহি থাকি আছে। জয়দিয়াৰ বিদ্যা পাৰি সংস্থাটো হ'লে এষ্ট্ৰনমি কামগে ডেডিকেট কৰি কিনা থকা এটা পুৰণা ইনষ্টিটিউচনছ থাকি আছে। অবজাৰ্ভেশ্যনেল সুবিধা ওপৰে কিতাপ লাইব্ৰেৰী আৰু টেলিস্কোপ লেণ্ডিং লাইব্ৰেৰী কাৰণে বি কাম কৰি থাকি আছে। ISSAC ওপৰে বি মই খোটা কৈ দিব মন আছে। ইটোতো হ'লে ষ্টুডেণ্ট লেট নেশ্যন ৱাইড নেটৱৰ্ক এটা থাকি আছে কোনবাৰা এষ্ট্ৰনমি আৰু এষ্ট্ৰফিজিক্স আমাৰ পুৰা দেশটোক জোৰাই দি থাকি আছে। সাদি ভাইকান নিজৰ হবিৰ কাৰণে টাইম ওলাই কিনা লগাতাৰ কিবা এটা নতুন শিকি থাকিবলৈ বেছি দৰকাৰ থাকি আছে। আমাৰ দেশ লগা যুৱা কানি ইটো নিচিনা এষ্ট্ৰনমি ক্লাবকে জইন কৰি কিনা ইটোবাৰ হলিডে টাইমদে প্লেনেটৰিয়াম একটাকে ভিজিট কৰিবলৈ যি হলি বি একটা কাম কৰিবলৈ মই কৈ দি আছে। সাদি ভাইকান আজি মন কি বাত কোন কোন ডেলিভেশ্যন দি চাই আছে আপুনিখন কাৰণে মই লগা ছাজেশ্যন এটা থাকি আছে। একটা ভিডিঅ' চাই ল'বি, ইটো ভিডিঅ'টো হ'লে আজিকালি বেছি চাৰ্চা কৰিয়া লগা একটা ভিডিঅ' থাকি আছে। ইটো চিন দে কোনোবা মানুহ কানি গংগা ডলফিনগে বেছি ধাৰিয়া আৰু চাৱধানী পৰা বাজা লগা দেখি পাব। ইটো বাজা লগা কাম দে 13 কণ্ডা লাগিছে আৰু ডলফিনগে বাজাবলৈ পাৰি থাকিছে। সাদি ভাইকান ইটো বজা লগা কাম দে দেশ লগা পইলা গংগা ডলফিন ৰেস্কিউ এম্বুলেন্স পৰা বেছি ডাঙৰ হিচা লৈ থাকি আছে। ইটো হাদসা হ'লে উত্তৰ প্ৰদেশতে হৈ থাকিছে, কোনে একটা গংগা ডলফিনহি নালা একটাৰে পাচি কিনা থাকিছে। ইটো লগা ক্ৰিটিকেল হালাত দে ইটো এম্বুলেন্স কোনি নামামি গংগা মিছন আণ্ডাৰতে ষ্টাব্লিছ কৰি কিনা থাকি আছে। ইটোহি একটা উমিদ লগা কিৰাণ নিচিনা আহি থাকি আছে। ডলফিনকে বাহাৰে ওলাই দিছে, মেডিকেল এক্সামিনেশ্যন আৰু ট্ৰিটমেণ্ট কৰি দিছে আৰু সুৰক্ষিত কৰি দি কিনা ৰাপ্তি নটিতে তাইকে চাৰি দি থাকি আছে। ইটো মানে একটা জীৱন ঘৰতে আনি দিয়া নিচিনা থাকি আছে। সাদি ভাইকান ইটো ডলফিন এম্বুলেন্সটো হ'লে বেছি খাছ একটা থাকি আছে। ইটোকে একটা মুভিং হস্পিটেল নিচিনা বনাই দি কিনা আহি থাকি আছে। ইয়াতে ডলফিনকে সুৰক্ষিত ৰাখিবলৈ ব্যৱস্থা থাকি আছে। অক্সিজেন লগা সুবিধা থাকি আছে, একটা বিশেষ ষ্ট্ৰেচাৰ থাকি আছে আৰু ৰেস্কিউ ইকুইপমেণ্ট চব থাকি আছে। ইটো মানে একটা ডলফিন চুকম হৈছে ক'লে ইয়াৰ নালাদে পাচি কিনা থাকি আছে ক'লে ইয়াৰ মেইন নটি চেনেল পৰা দূৰ যায়লে মানে ইমিডিয়েট এচিষ্টেঞ্চ দিবলৈ পৰা লগা চবই সুবিধা থাকি আছে। সাদি ভাইকান আমি কানি কেতিয়া গংগা লগা ডলফিন একটা বাজাই দি আছে তেতিয়া আমি কানি একটা স্পিচিছ একেলগে বাজা লগা নহয়। আমি কানি গংগা লগা বায়'ডাইভাৰ্চিটিকে প্ৰিজাৰ্ভ কৰি দি থাকি আছে, নটি লগা পুৰা ইক'চিষ্টেমছকে বাজাই কিনা ৰাখি দি থাকি আছে আৰু ইটো লগা কাম বাৰা অহা জেনেৰেশ্যন লগা একটা ইনভেলুৱেবল নেচাৰেল হেৰিটেজকে বাজাই কিনা ৰাখি দি থাকি আছে। মই লগা প্যাৰি দেশবাসী, আপুনি কান চব পাৰা পানী নটি আৰু গোৱা কাণ লগতে জোৰাই কিনা থকা বেছি মেমৰিজ কাণ মন দি ৰাখি থাকিব পাৰে। বেছি মানুহ কানি ভুকুৰি দে পানী খিলাকি ইয়াত কৰি থাকিব, নদী কিনাৰতে ছাঠি বাইকান লগতে খিলাবি ইয়াত কৰি থাকিব পাৰে আৰু কোনোবা পাৰা দৌৰিলে মাটি লগা একটা খাজ গুণকে ইয়াত কৰি থাকিব পাৰে। ইটো নিচিনা বাচ্চা টাইম লগা ইয়াত আমি খান লগা চব মন দে জীৱন ভৰ ৰাখি থাকিব পাৰে। সাদি ভাইকান ইটো নিচিনা আহি ইয়াত কৰিয়া লগা উত্তৰ প্ৰদেশ লগা বস্তি ডিষ্ট্ৰিক্ট পৰা একটা পাই থাকি আছে। বস্তিতে থাকিয়া আকাশ গুপ্তা আহি তাই লগা বস্তি লগা মনোৰমা নদীকে দেখা টাইম দে বেছি মন বিয়া পাই থাকিছে। কেলে মানে তাই পাচা টাইম দে দীঘা নদী
ইমান চাফা ধৰিলে আজি প্লাষ্টিক ৱেষ্ট পৰা পৰ্তা হৈ কিনা লেতেৰা পৰা পৰ্তা কৰি কিনা দেখি থাকিছে। বুলিছে আৰু লেতেৰা পৰা আজি ইটো নটি পৰ্তা হৈ কিনা যায়।

0: থাকি আছে। তাই কমপ্লেইন না করে কিনা একটা নতুন শুরুয়াত করে দিবলে লাগা প্রয়াস লই থাকিছে। তাই লাগা মান্দ্রা নো কমপ্লেইন্স অনলি অ্যাকশন লই কিনা তাই লাগা সাদি পায়খানকে মাতি কিনা একটা নেট একটা বেলজা আর একটা বাস্কেট লই কিনা তাইখান লাগা সবচেয়ে ডর শক্তি হলে একটা ভাল বদলাপ আনি দিবলে লাগা রিজলভ দহি লই কিনা নদীকে সাফা করা লাগা কাম শুরু করে কিনা একদিন দে 50-60 কেজি প্লাস্টিক ওয়েস্ট আর কাচরা খান ওলাই কিনা কাম করে কিনা আজি মনোরমা নদীকে একটা সাফা নদী বানাই দি কিনা আহি থাকি আছে। ওসরে থাকা মানুষ খান কি অওয়ারনেস উঠাই দি কিনা পাবলিকান সবই আজি দু কাম লই কিনা যাই থাকি আছে। সাদি ভাই খান গোয়া বারাবি ইটু নিচিনা দোসরা ইন্সপাইরিং কাম ওপরে খবর পাই থাকি আছে। গোয়া বারা বালাকৃষ্ণা আইয়া একটা রিটায়ার্ড টিচার থাকি আছে হলিবি তাইহি সমাজকে সেবা করবলে লাগা উৎসাহ আজি তাক একদম মজবুত থাকি আছে। মাতাটি দোলাপ এরিয়াতে পানি লাগা দুঃখ দিগদারি লাগা কথা শুনি কিনা তাই বেশি মন বিষাই থাকিছে। একটা সলিউশন কারণে তাইহি কাম লই যাই থাকিছে। তাইহি পানি লাগা পাইপলাইন বানাই দিয়া লাগা কাম দে বেশি ডর রোল লই থাকিছে। কোনো পড়া আজি রোজ পানি পড়া দুঃখ দিগদারি পাই কিনা থাকা বেশি বাড়িওয়ার কানগে পানি পৌঁছাই দিয়া লাগা কাম পুরা করে দি কিনা বেশি আরাম আনি দি থাকি আছে। সাদি ভাই খান যা মাহিনা মই বেশি অদ্ভুত অনুভব পাই থাকি আছে। ইটো অনুভব তৈলে মন কি বাত লগতে জড়াই কিনা থাকি আছে। ইটো কারণে মই আজি মন কি বাত শুনিয়া সব লগতে ইটো শেয়ার করে দিব আছে। নাগের কয়েল তামিলনাডুতে মই টিচার একটা লগ পাই থাকিছে। 30 সাল আগতে মই লগ পাই কিনা থাকা মানুষ একটা থাকিছে। মই কিরিচা আমালাগা কথা করে আছে। ইটো লগ পা টাইম দে কোনবা যুবা স্টুডেন্টস কান বি তাই লগতে থাকিছে। সাদি ভাই খান কিরিচা আমাহি 15 স্কুলস নিচিনা জ্বলাই কিনা আহি থাকি আছে। ইটোখান মাজতে জায়া কোবাল কারো দিয়া হিন্দু বিদ্যালয় চেন্নাইতে থাকাতো হলে বেশি প্রমিনেন্ট থাকি আছে। হার দেশ মানুষ খান কারণে তাই লাগা প্যাট্রিয়টিজম আত্মাতো হলে বেশি ইন্সপায়ারিং থাকি আছে। মন কি বাত পড়া ইন্সপিরেশন লই কিনা তাইহি দেশ লাগা সিপাহী খান লাগা সুরক্ষা কারণে কন্ট্রিবিউশন দিবলে রিজলভ করে দি থাকি আছে। আজি তাক তাইহি তাই লাগা স্টুডেন্টস সবকে তাতে হিসা লোবলে এনকারেজ করে দি কিনা আহি থাকি আছে। তাইহি হার স্টুডেন্টস পড়া রোজ 1 টকা পয়সা দেশ লাগা বাহাদুর সিপাহী খান নিমিত্তে কন্ট্রিবিউট করে দিবলে মাঙি থাকি আছে। ইটো মানে 1 সাল দে হার স্টুডেন্টস পড়া 365 টকা পয়সা জমা করে থাকি আছে। আর আজি ছোট ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন পড়া 40 লাখ টকা পয়সা তাক জমা করে দি কিনা থাকি আছে। গিরিজা আমাহি ইটো লাগা চেক মইকে দি থাকিছে। মই তাই লগতে কথা করিয়া টাইম দে তাই লাগা মন পিতরে মা ভারতে মানে মাদার ইন্ডিয়ার কারণে তাই লাগা বেশি ডর ডিভোশন থাকি আগে মই দেখি পাই থাকি আছে। চুয়াশাল ইটু চেন্নাইতে থাকা হিন্দু বিদ্যালয়া খান লাগা পয়লা 58th anniversary মানি থাকিছে। ইটু স্কুলস খান পড়া দেশ লাগা এডুকেশনাল আর কালচারাল হেরিটেজকে আকে কদম লগে না যাকে চাইলে মানে একটা বেশি কমেন্ডেবল থাকি আছে। ইটু প্রায়াসতে জোড়াই কিনা থাকা সব মানুষকে মই লাগা হার্ট ফেল্ট কংগ্রেচুলেশনস দি আছে। আর মই আমার দেশ লাগা বাহাদুর সিপাহী খান কারণে কোন স্টুডেন্টস খান পড়া কন্ট্রিবিউশন দি থাকি আছে তাইখান সব লাগা কাম নিমিতে বিশেষ মন খুশি বা জানাই দিয়েছে। সাদি ভাই খান আমার পুরা দেশ লাগা হার পস্তি আর শাহিয়ার খান দে কিপা না হলে কিপা একটা আমি খান সব নিমিতে ইন্সপিরেশন দিয়া লাগা কাম লই কিনা যাই থাকি আছে। বেশিবার ইদু কাম কানি লাকিয়া পাবলিসিটি না পাই কিনা আহি থাকি আছে। হলিবি কিতিয়া আমি কানি ইটু কাম খান ওপরে জানি থাকে আমি খান সবকে ইটু নিচিনা কাম খান পড়া একটা মজবুত কনভিকশন বাড়াই দি থাকি আছে। ওর কনভিকশন কোনটো পড়া মানুষ খান লাগা একটা কালেকটিভ শক্তি লই কিনা আমার দেশকে লাগাতার আগে বাড়াই কিনা যাবলে দি থাকি আছে। আপনি খান ওসরে ইটু নিচিনা প্রয়াস খান ওপরে চাই কিনা সমাজ কারণে ভাল কাম করি খানকে বেহে জান করি কিনা এপ্রিসিয়েট করি কিনা তাই খান পড়া শিকি কিনা আপনি নিজর বি পারিলে ইটু নিচিনা কাম নিমিতে কন্ট্রিবিউট করে দি কিনা হিসা লোপলে আপনি খান সবকে মই কই দি আছে। আহা মাহিনা মান কি বাতে আকো একবার ইটু নিচিনা ইন্সপাইরিং কিসা খান লই কিনা আপনি খান সব লগতে লগ পাব বেশি খুশি পাইছে। নমস্কার।
1: প্রাইম মিনিষ্টার্স মন কি বাত উপরে নাগামিজ ভার্জনটা কই দিয়া শুনিলে ইটু আকাশবাণী FM Tragopan 110 MHz.
2: FM Tragopan

প্রোগ্রামটা দুসরা গেট আপনার খান শুনে থাকিছে জিনিয়াস ফিল্মত আতিফ আসলাম লাগা আওয়াজে শুনে থাকা সববিলাক প্রোগ্রামত এইবার দুসরা গীত শুনব জলি LLB2 ফিল্মকি গীত গাই আছে জুবিন নটিয়াল আর নীতি মোহন।

শ্রেয়া ঘোষাল লগা ভাস্ট আপনালোকে শরীন ফরহাদ কিটো নিকালপারি ফিল্মত শুনিলে প্রোগ্রামত এইবার আকো শুনিব শেখর রাফ জিয়ানী লগা ভাস্টে আর সাথে গাইছে কাঠিয়ানী আর ফিল্ম আছে জায়েজ ভাই জোরদার।

উনি থাকা সববিলাক প্রোগ্রাম শেষ করবলা সময় ঢিপুঞ্চি যায় আছে আপনার খান সবকে জানাই দিয়ে আছে এটা পর অল্প সাথে সময় এক বাজি হলে এফ এম রেইনবো রিলে প্রোগ্রাম দিয়ে শুনব আর আকাশবাণী এফ এম ট্রেক পেন 110 মেগাহার্টজ আকো ওয়াপাস আইব সাম 3 বাজি কিন্তু এটা সময়টা আমি খালনা প্রোগ্রাম শেষ দিয়ে আছে ব্যাং ব্যাং ফিল্ম কি গীত গাই আছে বেনি দয়াল আর নীতি মহন

0: FM 103 megahertz
1: Itu Akashvani Kohima ETA DSC Rural Connect program
2: আর সঞ্চকি থান আপনি আহিগিনা খেতি কুড়া মানু খানকে আপনি খান লাগা সময় দিয়া কারণে ধন্যবাদ দিয়ে আছে সবসে পহিলা আমি সুদিবলে মন থাকা তো কৃষি কল্যাণ অভিযান কতো ঠিক কি মতলব আছে
3: কৃষি কল্যাণ অভিযান গুলো ফার্মার্স ওয়েলফেয়ার প্রোগ্রাম ফার্মার্স খানকে কেনকা ফার্মিং দে মদব করব তাই খান কেনকা ক্রপস তো কেনকা করলে ভাল হবো এইটুকান শিকাব নিমিত্তে এইটুকান এখান লাগা প্রোগ্রাম আলাক আলাক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পর বনাই কিনা এই আমার কিফিরি ডিস্ট্রিক্ট স্পেশালি এসপিরেশনাল ডিস্ট্রিক্ট হওয়া নিমিত্তে তাদের আলাক আলাক একটিভিটিস কাম করে আছে
2: আমি খান লাগা নাগাল্যান্ডে হইলে বি কিফিরি ডিস্ট্রিক্ট এসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রাইম মিনিস্টার হে চুনে কিনা আছে তো ইতুতে কি কি করি কিনা যায় আছে
3: দেদে আসপিরেশনাল ডিস্ট্রিক্টে আমার আলাক আলাক এগ্রিকালচার একটিভিটিস কাম করে আছে এতিয়া তো আমার ফার্মার্স খানকে মদব করব নিমিতে আলাক আলাক আন্ডার কৃষি কল্যাণ অভিযান দে এগ্রিকালচার মেশিনারিস খান 25 সিলেক্টেড ভিলেজকে ইস্যু করে আছে পাওয়ার মেশিনারি এটু লাইক পাওয়ার ডিলার খান ব্রাশ কাটার খান স্প্রেয়ার্স খান মেস শেলার খান মেস মিল খান স্পেট খান ফারোয়া খান আর সিকল খান এইটুকান ইস্যু করেছে
2: কি ফ্রিতে 25 বস্তি চুনে কিনে এটা কৃষি কল্যাণ অভিযান লাগা নিচে পড়া চলে যায় আছে কয়ে আছে তো এই কিমানটা বস্তি নিচিনা আছে কি ফ্রিতে
3: কিফিরি তো 120 বস্তি নিচিনা আছে বুট এই রিকগনাইজ এন্ড আনরিকগনাইজ ভিলেজ সব মেলালে তো 120 ভিলেজ নিচিনা আছে
2: তো আপনি লাগা ভাবনা দে খেতি করা মানুষ খান ফার্মার্স খান কৃষি কল্যাণ অভিযান লাগা নিচে পড়া কেনেকা লাভ পাবলে পারিব এনেকা ভাবে
3: আলাক আলাক একটিভিটিস আমার প্রোগ্রাম দে বনা আছে এগ্রিকালচার মেশিনারি হে নয় কিনা আমার 25 সিলেক্টেড ভিলেজ তে 39 নাম্বারস অফ ট্রেনিং প্রোগ্রাম আলাক আলাক 25 ভিলেজ তে অর্গানাইজ করেছে তাদের ফার্মার্স ট্রেনিং অন ভার্মি কম্পোস্টিং ফার্মার্স ট্রেনিং অন কিচেন গার্ডেনিং ফার্মার্স ট্রেনিং অন মাশরুম কাল্টিভেশন ফার্মার্স ট্রেনিং অন নিউ টেকনোলজি ফর প্লান্টেশন অফ ভেজিটেবল অ্যান্ড ফ্রুট ক্রপস আর ফার্মার্স ট্রেনিং অন ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম এইটুকান আলাক আলাক আলাক কেনকা খেতি করলে আমার ইয়েল্ড বেশি পাব ক্রপস তো বেশি ওলাব এই আমার ট্রেনিং আলাক আলাক আলাক কন্ডাক্ট করে আন্ডার কৃষি কল্যাণ অভিযান দে এই ইমপ্লিমেন্ট করবলে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ খানবরা কিফিরি ডিস্ট্রিক্ট হল কিফিরি ডিস্ট্রিক্ট 25 ভিলেজ সিলেক্ট করে কিনা আমি 25 সিলেক্টেড ভিলেজ লাগা ফার্মার্স খানকে মদব করে ফার্ম মেশিনারি খান দিয়ে এই পাওয়ার ডিলার নিচিনা মেস মিল নিচিনা স্প্রেয়ার নিচিনা স্পেট নিচিনা সিকল এই ফারোয়া সিকল এইটুকান সব এই দিয়ে
2: হয় আপনি কে আছে এই 25 ভিলেজতে সিলেক্ট করে কিনা চুনে কিনা এটা কিফিরি ডিস্ট্রিক্টে কামবিল করে যায় আছে কিন্তু এই কিফিরি ডিস্ট্রিক্টে 25 ভিলেজ 25টা বস্তি চুনে কিনা আছে তো এই বস্তি খান দে একটা বস্তিতে কিমানটা কিমানটা মেশিন দে নহলে বি এটা ফাউরা নিচিনা খান দিয়ে আছে কৈছে সিকল নিচিনা এই ধান কাটিয়া গিহু খান কাটিয়া লাগা কুতারিটু দিয়ে তো এই খান দিয়া দেম দে ঘর লাগা হিসাবতে দিয়ে না কিনেকা কিনেকা হিসাবতে ভাগ করে দি
3: 25 সিলেক্টেড ভিলেজ দে সাপোজ পাওয়ার টিলার দু আমার 50 হোল 25 ভিলেজ নিমিতে 50 নম্বর আইসে তারপর একটা পোস্টিতে দুইটা পাওয়ার টিলার দিয়ে আর প্রাস কাটার বি 50 নম্বর আছে এই একটা পোস্টিতে এই দুইটা দুইটা দিয়ে আর স্প্রেয়ার 250 দিয়েছে তারপর এই একটা পোস্টিতে 500 দিয়ে আর মে শেলার 500 নোস আছে এই 25 একটা পোস্টিতে তাইখান চেয়ারম্যান সেক্রেটারি খান সিলেক্ট করে কিনা দিয়ে আর মেস মিল বি 25 আছে একটা পোস্টিতে একটা একটাই দিয়ে আর ফারোয়াটু 625 আছে এইবার এই ভাগ করে কিনা 25 ভিলেজটো দিয়ে আর সিকল তো 1000 আছে এইবার 1000 এই 25 ভিলেজটো ভাগ করে কিনা সব পোস্টি মানুষ সিলেক্ট করে কিনা দিয়ে
2: তো এই সিলেক্ট করা দিমতে আপনি হান ভিলেজ কাউন্সিল হালগত যাই কিনা কথা বতরা করে কিনা কিমানটা ঘর আছে মানুষ কিমান জন আছে এই লাগা হিসাবতে দিয়ে না আপনি হান এনে বস্তিলা হিসাব পড়া এনে ভাগ করে দিয়ে থাকে
3: মেশিনারি খান না পৌঁছা আগোপরা এই আমার 25 সিলেক্টেড ভিলেজ এভরি ভিলেজ পরা বেনিফিশিয়ারি সিলেক্ট

0: মেন লগতে কিন্তু এইটো সালতো আমাকান মার্কেটিং লিঙ্কেজ বনাই দিয়ে আছে এটু মুকাই বি আমাকান তুতা কই না ডাইরেক্টরেট অফ আন্ডার ডেভেলপ এরিয়া তাইখান ডিপার্টমেন্ট লগতে এতিয়া নেগোসিয়েশন করে আছে প্রাইস টু কিমান পড়া দিব তাইখান পুরা কিফিরি ডিস্ট্রিক্ট পড়া মুকাই কিমান ওলাব তাইখান লোব কই না আমাকান ডিপার্টমেন্ট আর এডমিনিস্ট্রেশন আমাকান সব মেলাই না তাইখানকে মতব করবলে চেষ্টা করে আছে আর খোলার আমাকান কিফেরি ডিস্ট্রিক্ট পরা ওলা খান তো সব অর্গানিক আছে এই পর এটা বিক্রি করার পর অল্প ইনক্রিজ করে কিনে পেদার প্রাইস পর বিক্রি করে দিবলে আমাকান এত রাস্তা বনাই দিয়ে আছে খালি এটাই নয় কিনা বাইরে কিফেরি ডিস্ট্রিক্ট পর ক্রপস আলাক আলাক কিমান সারপ্লাস হয়ে কিনা বিক্রি করবলে ওলাই আছে আমাকান মার্কেটিং লিঙ্গুয়েজ এটু বিচারি কিনা তাইখানকে মতব করে কিনা পেদার প্রাইস পাই কিনা তাইখান লাগা ইকোনমিক লিভিং স্ট্যান্ডার্ড ইম্প্রুভ করব নিমিত্তে আমাকে এটা বেশি সস্তা করে আছে।
1: আচ্ছা, এই বেশি ভাল কথা আছে। আর এটা আমি খান কৃষি কল্যাণ লাগা কথা কই কিনা আসল করি কিনা কিফ্রি ডিস্ট্রিক্টে আলাগ আলাগ কামবিলাক করি কিনা আপনি খান আলাগ আলাগ কদম লই কিনা মদত দি যাই থাকা এই বেশি ভাল কথা। কিন্তু আপনি লাগা ভাবনাতে কিফ্রি লা ডিস্ট্রিক্ট তো কেনেকা নিচিনা খেতি বাড়ি করা তেমনি উঠিবলে পারা নলেবি আগবাড়ি পারা এনেকা দেখে না নাই?
0: হয় হয় তাইখান এতিয়া তাইখান লাগা এরিয়া এক্সটেনশন করবলে এইটু তাইখান বেশি সস্তা করে আছে। এতিয়া লার্জ কার্ডামাম তো তাইখান মাটিতে বেশি মিলিয়ে এইটু পর লার্জ কার্ডামাম বি এতিয়া লাগাই কেনা থাকাই নহয় কিনা এইটু বেশি ডাঙর ডাঙর লাগাই কেনা এইটু তাইখান প্রোডাকশনটু করবলে সস্তা করে আছে। আর মুকাই বি এতিয়া এরিয়া এক্সপানশন করে কিনা তাইখান প্রোডাকশনটু ইনক্রিজ করবলে সস্তা করে আছে। আর স্পেশালি এইটু খোলার এইটু রাজমাহ কোয়াদ বি তাইখান এইটু বেশি ভাল প্রাইস পায় এইটু নিমিত্তে তাইখান ব্রয়লাররা এতিয়াহে বেশি ডাঙর খেতি করি কিনা বেশি ওলাবলে চেষ্টা করে আছে। আর তাইখান খোলারটু বেশি ডিমান্ড আছে এইটু নিমিত্তে মার্কেট ভাল করব নিমিত্তে তাইখান হার্ভেস্ট পিরিয়ডে এইটু খোলার ফেস্টিভেল কই কিনা এইটু অর্গানাইজ করবলে বি এইটু প্ল্যান করে আছে। আকেবারা পুংরো টাউনে তো এভরি ইয়ার ইন দ্য মান্থ অফ ডিসেম্বর ওর জানুয়ারি তাইখান খোলার ফেস্টিভেল করে কিফিরি হেডকোয়ার্টার দেবি খোলার ফেস্টিভেল প্রোগ্রাম তো অর্গানাইজ করে আছে।
1: এটা খোলার আর মুকই খান উলাই আছে কিফিরি ডিস্ট্রিক্টে বেশি ভালো হয়ে থাকা এই বিজন খান তো আপনি খান লাগা ডিপার্টমেন্ট এগ্রি ডিপার্টমেন্ট পর দিয়া লাগা আছে না এই তাইখান পয়লাপরা ফোর ফার্দার টাইম বা যে বুঝু তাই লাগা টাইম পর চলাই কিনা আহি থাকা লাগা বিজনে আছে?
0: মুকাই তো হলে তাইখান নিজের লাগা লোকাল ভেরাইটি কই কিনা তাইখান লোকাল বিজন রাখে আর আমাকান ডিপার্টমেন্ট পরা বি ইম্প্রুভ ভেরাইটি হাই ইল্ডিং ভেরাইটি আর হাইব্রিড খান এই বেশি কুটি থরা খান এই খান লাগা ভেরাইটি আমাকান ডিপার্টমেন্ট পরা বি দি থাকে। আর খোলার বি তাইখান নিজের বি রাখে সিটসটু ওরে আমাকান ডিপার্টমেন্ট পরা বি কিনি কিনা বি দিয়ে।
1: তো আপনি খান এনেকা বিজন দিয়া খান তো কিনি কিনে দিয়া তো ফ্রি পরা এনে মুখত পরা দিয়ে না তাইখান কিনি?
0: আমাকান 100% ফ্রি দিয়ে।
1: তো একটা ফার্মার্স নলেবে একটা খেতি করা মানুষ এনে সাই না দে না নাপ করি কিনা দে না কেনেকা লাগা হিসাব বুঝতে লাগা হিসাব করে দে
0: কোন দি দি আমাকান ডিপার্টমেন্টে কিমান আহে এইটু হিসাব পরা ফার্মার্স খান বেশি রাস করে কিনা আহে এই পর আমাকান সবকে বেশি বেশি দিবলে তো না পারে এই পর কোনোবা 50 কেজি বি দিব কোনোবা 20 কেজি দিব কোনোবা 10 কেজি দিব কোনোবা 5 কেজি বি দিয়ে কোনোবা তো এইটো পরা কমজি বি পাই যায় হলে বি আমাকান মোকাই দো হলে পেকেট পেকেট এইটু 20 কেজি 20 কেজি এনেকুৱা আহে হলে আমাকান ভাগ করে কিনা চাই কিনা ফার্মার্স খান কিমান ডাঙর খেতি করে এইটু তাইখানকে সুতি কিনা এইটু হিসাব পরা আমাকান সিডসটু ইস্যু করে
1: তাইখান কি হিসাব পরা খেতি করে ডাঙর ডাঙর খেতি 2 হেক্টর হিসাব পরা না?
0: হয় হয় একজন পরা 1 হেক্টর 2 হেক্টর বি করে তো বেশি ডাঙর ডাঙর কমবেক এরিয়াতে ডাঙর ডাঙর করে থাকে। একটা পুষ্টি পরা 150 হেক্টর 100 হেক্টর 200 হেক্টর এনেকা খেতি করে তাইখান
1: মকুই রুপিয়াতে 1 হেক্টর মকুই খেতি করব কইলে তাতে কিমান কেজি বিজন যাব?
0: 1 হেক্টর দে এনে 75 কেজি নিচিনা লাগিব আর 75 কেজি নিচিনা লাগা তো 1 হেক্টর পরা তো 20 কুইন্টাল নিচিনা ওলাই কুটি থরা তো
1: কি ফিরেতে কথা কথা মুকই একলা রূপে না মুকই আর খোলার একই লগত একই খেতি করে
0: এই একে খেতি নিচিনা আছে এই মুকাই তো মার্চ এপ্রিল লাগাই কেনা আকোষে হার্ভেস্ট করে তো আকোষ হারভেস্ট করে আর

0: তো হারভেস্ট নকরা আকোপরা তাইখান ইটু সেম খেতে মকাই খেতে খোলার তো লাকায় খাস তো পোড়া না ফেলায় কিনা খাস দিয়ে উঠি বলে দিয়ে এটুপরা তাইখান ক্রপ রোটেশন তো বেশি ফালবারা করে আরও এটু একদম সাইন্টিফিক আছে কেলে মানে মকাই তো সিরিয়াল ক্রপ আছে মকাই তো মল বেশি খায় আর এটুপরা এটু বেশি দিয়ে খোলার লাগা তো খোলার তো হলে নাইট্রোজেন ফিক্সিং প্লান কয় এটু এটুপরা এটু মল বি মাটিতে বেশি হয়ে যায় খোলার লাগা তো এটুপরা তাইখান একদম সাইন্টিফিকলি এটু তাইখান তো না জানিয়ে কিনা করে আছে কিন্তু এটু তো একদম সাইন্টিফিক আছে মকাই লাগা বেছিতে আর খোলার লাগা তো তো 7-8 ইয়ার্স আর কোনোবা তো 20 সাল বি এনেকুৱা সেম প্লট অফ ল্যান্ডে মকাই লাগাব আর খোলার লাগাব এনেকুৱা করে
1: খোলার বি এনে কথা কথা একজন মানুষ 1 হেক্টর রুপি আছে বলে বিজন তো কিমান ঢালি বলে লাগিব
0: খোলার তো হলে 100 কেজি নিচিনা লাগিব
1: তো 1 হেক্টরতে 100 কেজি ঢালিছে কইলে তাই আরো কিমান লোয়া দামতে আরো ওই গাছ তো ভালো হয়ে না বুড়া হয়েছে বলে কিমান
0: এইটো 15 কুইন্টাল টু 20 কুইন্টাল ওলায় এইটো সিজন হিসাবতে কেতিয়াবা তো ক্লাইমেট এইটো পানী বেশি কেরিলে বি এইটো খাস খান বিয়া যায় কোনোবা তো পানী কমতি কেরিলে কমতি পাই যায় নহলে একদম নর্মাল যেহেতু 15 টু 20 কুইন্টাল পাই যায় তাইখান পয়লা পয়লা তো তাইখান খুশি খুশি এইটো ডিমাপুরতে পঠাবো কহিমাতে পঠাবো এনেকুৱা এনেকুৱা তাইখান এইটো লোৱা মানুহ বেশি ডিমাণ্ড থাকে এইটো পৰা তাইখান ডিমাপুরতে পঠাই থাকে এনেকুৱা বিক্রি করে থাকে হলে বি এতিয়াতো আমাকান আমাকান ডিপার্টমেন্ট মার্কেট বিচারি কিনা প্রাইস ভাল দি কিনা আমাকান বিক্রি করবলে দিবলে আমাকান সস্তা করে আছে
1: আপনি এগ্রি ডিপার্টমেন্ট পৰা চাহ লাগা হিসাবতে কিফ্রি ডিস্ট্রিক্টে খালি মকই আর খোলারহে ভাল হয় না দূসরা কুমাবি ভাল হবলে পারে লাগা দেখি পাই
0: কিফ্রি লাগা ক্লাইমেট এন্ড সোয়েল দোলে এইটো মকাই বি ভাল ওলায় খোলাৰ বি ভাল ওলায় চয়াবিন এইটো আখুনি এইটো বি বেছি ভাল ওলায় আৰু ক্ৰাউনাট পতম কোৱাটো এইটো বি বেছি ভাল ওলায় আৰু পেৰিলা ৱেল চিট ক্ৰপ আছে এইটো বি বেছি ভাল ওলায়
1: আচ্ছা তো এইটো খান চব ভাল ওলাইছে বুলি তাইখান খেতি কৰাতে চবচে বেছিটো কোনটোহে খেতি কৰে
0: চবচে বেছিটো মকাই কৰে আৰু ছেকেণ্ড হ'লে ধান আৰু থাৰ্ডটো হ'লে খোলাৰ আৰু ফৰ্থটো চয়াবিন আৰু এইটো চপষ্টিক মিলিচ এইটো কৰে আৰু ৰাইচ পিন বি বেছি কৰে নাকা তাল কোৱাটো
1: আৰু আপুনি এতিয়া কোৱা নিচিনা তাইখান ধান বি খেতি কৰি কৈছে ধান খেতি কৰাটো তাইখান পানী খেতি হিচাপে কৰে না চুকা খেতি লগা হিচাপে কৰে
0: গিফ্ৰি ডিষ্ট্ৰিক্টটো একদম হিলি এৰিয়া আছে এইটো নিমিত্তে পানী খেতিটো বেছি কম দিয়া আছে এইটো 1,100-200 হেক্টৰ নিচিনাই আছে এইটো পৰা পানী খেতিটো বি করে হলে বি পাহাড় খেতিতে বি জুম খেতি বি করে সুকা খেতি
1: তো তাইখান পাশতে পানি খেতি করবলে উপায় কুম্বা থাকিব না এটু রাস্তা নাই
0: এটু ইরিগেশন ডাম গান বনাই দিলে পানি খেতি করবলে বি পটেনশিয়াল এরিয়া পানি খেতি করবলে বাড়া লাগা এরিয়া খান বি জাকা জাকাতে আছে কিন্তু ইরিগেশন ডাম না থাকা নিমিতে করবলে না পারে
1: পানী লগা ৰাস্তা পানীৰ কাৰণেহে অলপ দিগদাৰ লগা দেখি পাই না তো কথা আমি খান লগা চৰকাৰী খানহে ভাৱনা লৈ কিনা পানী খেতিৰ নিচিনা কৰি দিব এনেকুৱা ভাৱনা কৰি কিনা তাইখান আলগ আলগ ৰাস্তা কৰিব গ'লে পানী পাবলৈ উপায় আছে নে নাই
0: পানী পাবলৈতো উপায় আছে কেলে মানে তাইখান পানীটো ৰাংখাং বাৰা ওলাই কিনে নিচে ফালে পানী খেতি কৰিবলৈ জাকা বেশি আছে এইটো ছাকাসান এরিয়া আঙ্গামী এরিয়া খান নিচিনা বনাবলে পারিবলে জাকা বেশি আছে কিন্তু ইরিগেশন দাম খান বনাবলে গভর্নমেন্ট ফান্ড কমতি হওয়া পরা হে এইটু করবলে না পারে
1: তো তাইখান লাগা ধান খেতি করাতে ধান লাগা জাত বি আলাগ আলাগ থাকে কি লাগা জাত তো হে বেশি ভাল হয়
0: ধান তো আমাকান ডিপার্টমেন্ট পরা বি এইটু সিস খান দিয়ে রঞ্জিত খান নিচিনা মসুরি নিচিনা এইটু পঙ্গাস খান নিচিনা আৰু এইটো হাইব্ৰিড খান বি দিয়ে এইটো খান বি লগাই হ'লে বি তাইখান বি নিজৰ চিজ খান নিজৰ লোকেল ভেৰাইটি কৈ কিনে তাইখান ৰাখি থাকে
2: আকাশবাণী কহিমাৰ পৰা ৰুৰেল কানেক্ট প্ৰগ্ৰাম দিয়া ইমানতে চেছ কৰি আছে।

প্রোগ্রামটি নিজরা গীত শুনব আপনাদের লতা মঙ্গেশকরের লগতে ফিল্ম আছে ফকিরা, গীত লিখা হয়েছে রবীন্দ্র জৈন আর মিউজিক ভিডিও হয়েছে রবীন্দ্র জৈন।

সন্তে শুনিব আপনাদেরকে কিশোর কুমার আর লতা মঙ্গেশকর লেখা আসছে ফিল্ম আছে থ্রি মূর্তি, গীত লিখে হয়েছে গুলশান বাউরা আর মিউজিক দিয়া হয়েছে আর ডি বর্মন।

কুমুরাইয়া মারে গিল কুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উল্টা বলে পটের চিরা কুড়ে কুমুরাইয়া মারে গিল কুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উল্টা বলে পটের চিরা কুড়ে।

dilawa jan para karbian long para shikari long par ke hai NT jensing balbot aru terun jogendra rongpi. Well, thank you so much likhina pathai dia karne aru yata ko likhi ase priya gurung ta bhi likhina pathai ase good evening sir ko ina likhi ase. Well, thank you so much and a very good evening apni an sob pi tune kuri ase kadu janina beshi khushi ase tu nishina ko huni thakibi ভাল ভাল গানা বাজাই দিব পুরানি গীত আছে হলিবি শুনি কিনে এনজয় করবি তো নেক্সট গানা কু শুনব আপনাদেরকে আর ডি বর্মন আর আশু ভোসলে লেখা অবস্থায় আছে ফিল্ম আছে কারাভান গীত লিখা হয়েছে মজরু সুলতানপুরি আর মিউজিক দিয়া হয়েছে আর ডি বর্মন

প্রোগ্রামটি আগে শুনব আপনাকে আশু ভোসলে আর কিশোর কুমার লগা বাস্তব ফিল্ম আছে বুদ্ধা মিল গয়া। গীত লিখা হয়েছে মজরু সুলতানপুরী আর মিউজিক দিয়া হয়েছে আর দীপ বর্মন।

মেসেজ খুব রিটার্ন হয়েছে, কিন্তু ইয়েতে মেসেজ একটা দুইটা আগে আছে। গুড ইভিনিং স্যার, ইটস মি লংদার ফ্রম বগাজান, উই আর এনজয়িং সো মাচ অফ ইউর প্লে লিস্ট কিনে লিখে আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ লংদার লিখে কিনা পাঠাই দিয়ার কারণে। এনাদার মেসেজ লিখে আছে, গুড ইভিনিং আর জাস্ট স্যার কার্ডম বালিপাত্র কার্বি অ্যান্ড লং পাড়া শিকারি রংপার কেহাই এংটি জেনসিং বারত পার্বত তেরন আর যোগেন্দ্র রংপিতা খান আরও লিখে কিনা পাঠাই আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড ইভিনিং অ্যান্ড কার্ডম। ওয়েল প্রোগ্রাম শেষ করবলে টাইম হয়েছে, এটি কারণে প্রোগ্রাম শেষ তো শুনব। আপনাদের কিশোর কুমার আর লতা মঙ্গেশকার লগা ওয়াস্তে আছে। ফিল্ম আছে হরে রামা হরে কৃষ্ণ, গীত লিখিয়া হয়েছে আনন্দ বক্সি আর মিউজিক দিয়া হয়েছে আর ডি বর্মন। আর এই গীত লগতে প্রোগ্রামটি শেষ করিয়া হব, কিন্তু সময় 7:10 আর 20 হওয়ালে আপনি গান শুনিয়া হব নাগামিজ আর ইংরেজিতে খবর। তারপরে 7:30 পর আছে ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম এস এম এস রিকুয়েস্ট। সো আজি এক এস এম এস রিকুয়েস্ট আছে ওয়েস্টার্ন মিউজিকটি, আপনি গান লিখি কিনা পাঠাইবি। এনেকা হলে আর জে পর বাজাই দিব আপনি গান ভাল লাগিয়া গানা, দ্যাট ইজ ওয়েস্টার্ন মিউজিক। আর মো আকো আপনি সঙ্গে লগ করিয়া হব, দ্যাট ইজ এট 9:30 উইথ মোর হিন্দি ফিল্ম সংস, দ্যাট ইজ আর জেস চয়েস মহিলা পার্সন হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম। So wishing you once again a good evening and stay safe.

গুড ইভিনিং, এই আকাশবাণী কহিমা সামনা খবর পুরেছে কেতুখ মেরে পয়লা হেডলাইন্স। মন কি বাত প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী কৈছে কি সরকার হইলে বেশি কাম করে আছে দেশ লাগা হেরিটেজ জায়গা প্রিজার্ভ করবলে। চিফ মিনিষ্টার নিফিউ রিও হইলে সেন্ট্রেল লাগা ইন্টারভেনশন বিচারি আছে মণিপুর নাগা মানুষকে এবদাক করা অপর ENWO পড়া বাচ্চা ডোমেস্টিক কাম করবলে বন্ধ করে দিছে তাতে চাইল্ড প্রটেকশন স্ট্রিক করবলে আর অ্যাসল্ট কেস ন্যায় দিবলে আর হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেক্রেটারি এস টাইনু পড়া কৈছে কি নাগাল্যান্ড হইলে টোবেকো কন্ট্রোল করবলে লাগা কাম করে আছে। এতিয়া পুরা খবর প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী কৈছে কি সরকার হইলে নাছাড়ি

0: কেন কাম করে আছে ইন্ডিয়া লাগা হেরিটেজ জায়গা খান প্রিজার্ভ করি বলে তাইপা মালহার ছত্তিশগড়তে একদম কিমতি ডিসকভারি পা ওপর জনাই দিছে তাই লাগা মান্তি রেডিও কার্যক্রম মান কি বাত পরাত আজি দেশ লগ কথা করি কিনা শ্রীমোদীটু অলপ দিন আগেতে নেদারল্যান্ডসে ভিজিট করা লাগা কইছে তাতে একটা খাস লাগা সেরেমনিতে চলা লাগা সময় লাগা এনশিয়েন্ট কপার প্লেটসটু হইলে ইন্ডিয়াকে বাপাস করে দিছে প্রাইম মিনিস্টার মোদীটু হইলে দেশ লাগা মানুষ খানকে নিজরকে খেয়াল করবলে কই দিছে ইটু লাগা গরম মৌসুমতে
1: इस समय देश के ज्यादातर हिस्सों में बहुत गर्मी पड़ रही है। तेज धूप गर्म हवाएं ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: আম লাগা ওপর যুন্তু সামার লাগা সময় কথা কুরি থাকা প্রাইম মিনিস্টার টু কিষাণ খান যুন্তু ম্যাঙ্গো লাগা কাল্টিভেশন কুরা খানকে ভাদাই দিছে আর কইছে কি ম্যাঙ্গো লাগা মফসল টু হইলে বস্তি পড়া গ্লোবাল মার্কেটে পৌঁছি যাইছে প্রাইম মিনিস্টার টু হইলে অলপ দিন আগেতে রাঞ্চি ঝাড়খণ্ডে ন্যাশনাল সিনিয়র এথলেটিক ফেডারেশন কম্পিটিশন রাখা ওপর কইছে তাতে 800 ওপর এথলেটিক্স নিচনা খান পড়া ভাগ লইছে তাইপরা গুরিন্দর বীর সিং বিশাল টিকে তেজাস উইন শঙ্কর দেব মীনা আর কুলদীপ কুমার খানকে ভাদাই দিছে চারটা ন্যাশনাল রেকর্ড ব্রেক করার কারণে চিফ মিনিস্টার নিফিউরিও টু হইলে সেন্ট্রেল সরকার লাগা ইন্টারভেনশন টু বিচারি আছে মণিপুরতে ছয়টা নাগা মানুষকে এবদাক করার ওপর একটা চিঠি নাগা কাউন্সিলকে চিফ মিনিস্টার পড়া কইছে কি তাইপরা 29 মে লাগা দিনতে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহকে কথা করেছে আর ইমিডিয়েট একশন লোবলে কইছে এবদাক্টেড মানুষ খানকে ট্রেস করি কিনা রিলিজ করবলে আর ন্যায়টু দিবলে কইছে কোন খান পড়া ইটু করে আছে হোম মিনিস্টারটু কথা রাখি দিছে আর ইটু লাগা মামলাটু সবচেয়ে উঁচা প্রায়োরিটিতে করব শ্রীরিও পড়া জানাইছে কি তাইপরা ইউনিয়ন হোম সেক্রেটারি আর ডাইরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরোকে কথা করেছে তাতে তাইজন বি কইছে কি ইটু কামটু হইলে শুরু করে লৈছে শান্তি আর রেজিলিয়েন্ট কে মাঙ্গি কিনা চিফ মিনিস্টার পড়া সব স্টেক হোল্ডার্স কে অথরিটি লগত কোঅপারেট করবলে অনুরোধ করে দিছে আর আশাটু দেখাই দিছে কি একটা জলদি আর শান্তি পড়া ইটু চর্চাটু ঠিক করে দিবলে ইস্টার্ন নাগাল্যান্ড ওমেন অর্গানাইজেশন ENWO পড়া ইস্টার্ন নাগাল্যান্ড লাগা সব আমা বাবা খানকে নিজের লাগা বাচ্চা খানকে ডোমেস্টিক হেল্পার লাগা কাম কারণে না পাঠাবলে অনুরোধ করে দিছে কি লাগা সার্কামস্টেন্সেস আহিলে বি একটা স্টেটমেন্টে অর্গানাইজেশন পড়া কইছে কি বাচ্চা খান তো নিজের ঘর লাগা বাহারতে তু খালি পুরা লিখি বলে পারিব আর ENWO গাইডলাইন্স তো স্ট্রিক্ট পড়া মানি বলে কইছে আর বি কইছে কি ঘর মালিক আর গার্জিয়ান্স খানকে খবরদার তো দিছে ইস্টার্ন লাগা বাচ্চা খানকে ডোমেস্টিক কাম কারণে এমপ্লয় নহইলে বি রাখি আছে কইলে তাই লাগা কমিটমেন্ট লাগা ওপর কথা রাখি কিনা মাইকি আর বাচ্চা লাগা রাইট ওয়েলফেয়ার আর ডিগনিটি টু সেফগার্ড করি বলে ENWO পড়া আমা বাবা গার্জিয়ান্স আর এমপ্লয়ার্স খানকে বাচ্চা লাগা প্রটেকশন গাইডলাইন স্ট্রিক্ট পড়া মানি বলে কই দিছে অর্গানাইজেশন পড়া আর খবরদার টু দিছে কি তাই খান পড়া ইনভেস্টিগেট ওপর করব ইটু অলপ দিন আগে 14 সাল মাইকিকে সেক্সুয়াল এসল্ট করার ওপরে ENWO পড়া সরকার আর সব কনসার্ন অথরিটিস খানকে মাতিছে ন্যায়টু দিবলে আর একিউজকে একু লাগা নিচেতে নপলব কইছে ওয়েল্ড নো টোবেকো ডে টু হইলে আজি মানি আছে যুন্তু পড়া অ্যাওয়ারনেসটু উঠাই দিছে টোবেকো চলা লাগা কি খাতারা আছে ইটু দিনটু হইলে একটা গ্লোবাল ইনিশিয়েটিভ আছে যুন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পড়া করে আছে টোবেকো চলাটু খতম করবলে ইটু সাল লাগা থিমটু হইলে আনলাসিং দ্য অ্যাপিল কাউন্টারিং নিকোটিন এন্ড টোবাকো এডিকশন ইটু দিন মানি কিনা ইন্ডিয়াতে ইউনিয়ন হেলথ সেক্রেটারি পুনিয়া সালিলা শ্রীবাস্তাভা টু ফ্রাইডে দিনতে পাইলট ভার্জন টু নাই দিল্লিতে টোবাকো ফ্রি এডুকেশনাল ইনস্টিটিউশন এপ্লিকেশনটু লাখো করে দিছে ইটু এপ্লিকেশন লাগা মঞ্জিলটু হইলে স্কুল আর কলেজেসতে ইমপ্লিমেন্টেশনটু মজবুত করে দিব আর টোবাকো ফ্রি নর্মসতে মনিটর পারিব সেলফ এসেসমেন্ট করে কিনা তাতে গাইডলাইন্সটু মানি কিনা আর এডুকেশনাল ইনস্টিটিউশন ওপরতে টোবাকো সামান বিক্রি করাটু বন্ধ করি বলে দেশ লাগা সব জায়গা লাগা হসপিটাল মেডিকেল কলেজেস আয়ুষ ইনস্টিটিউশন আর আলাগ হেলথ কেয়ার ফেসিলিটিস খানতে 2000 ওপর টোবাকো সিসেশন সেন্টারটু খুলি দিছে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেক্রেটারি এস তাইনু পুরা কইছে কি নাগাল্যান্ডে টোবাকো কন্ট্রোলটু হইলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওপর যাই আছে আর এডমিনিস্ট্রেটিভ আর এনফোর্সমেন্ট কামতে তাকত হয়ে যায় আছে। তাইপর আজি কোহিমা ওয়ার্ল্ড নো টেবাকো ডে 2026 লগা

লগা নিজৰ কাশী বাৰাণসীৰ পৰা লংৰা থাকি আছে আৰু এইটো লংৰা আম লগা এটা খাচ খুটাপি থাকি আছে কেইটো আমটো পাকিলেবি গ্ৰীণ হি থাকে বিহাৰ লগা জাৰ্দালু কোন লগা খুচবু দৈলে দূৰ বাৰাবি জানিব পাৰি থাকি আছে জাওচা মালতা সব নাম দে মানুহখান লগা ইয়াতে জুৰি কিনা থাকি আছে চাউথ ইণ্ডিয়া দি যাইলে মানে আপুনি কানি বংগানাপালি তুতাপুৰী নীলাম আৰু মুলকুবা পাব বেংগল লগা হিমসাগৰ আৰু উড়িষা আৰু অন্ধ্ৰপ্ৰদেশ পৰা সুৰ্বনাৰীখা দেখি পাব আমি কানি জেগা বদলি হৈ কিনা যা হিচাপে আম লগাৰ ৰূপ ৰং আৰু স্বাদকে বদলি হৈ কিনা যাগে দেখি পাই থাকি আছে আৰু চাদি পাই কান আজি আমি কানি চাইলে মানে আমাৰ বস্তি খানবাৰা অলা আম কাণ্ড হলে আজি পুৰা দুনিয়াতে গ্লোবেল মাৰ্কেট তাক পুঞ্চি কিনা যা আমি কান চবি দেখি পাই থাকি আছে আজি মন কী বাত মিডিয়াম পৰা আমাৰ দেশ লগা আম খেতি কুৰিয়া চাদি পাই কান চবকে মই লগা বেছি খুচি বা জানাই দিবলৈ মন থাকি আছে আজি আমাৰ দেশ লগা এগ্ৰিকালচাৰেল ইকনমিতে আপুনি কান চবি একটা অৰ্ডিনেৰী মেংগো ফাৰ্মাৰ্ছ কানহি নহয় আপুনি কান চবি একটা আচল এক্সেপশ্যনেল কাম থাকি আছে আৰু এইটো ভাল কাম নাৰখি কিনা ভাল ৱালা কৰি কিনা লৈ যাবলৈ কাৰণে মই আপুনি কান চবকে কৈ দি আছে চাদি ভাই কান এইটো ছামাৰ দিন কাণ্ডে স্কুলচ কানি ভেকেশ্যন দে থাকি লগা এটা টাইম বি থাকি আছে মই এটা খাচ ক্লাছ অপৰ্টিভি আপুনি কান লগতে খোটা কৰি দিবলৈ মন আছে কতে আপুনি কান চবি ইনৰল কৰিবলৈ মন যাব চাদি ভাই কান আপুনি কান চবি ভাৱনা কৰি চাবি একটা স্কুল কোটে পাচা যুৱা আৰু পুৰা পুৰি কান চবি একেলগতে বহিব পাৰি আছে কোটে ফিজ বি নাই বিল্ডিং বি নাই আৰু ক্লাছৰুম বি নাই আৰু এইটো লগা সবচে ফেচিনেটিং কথাটো হলে এইটো ক্লাছেছ কাণ্ড হলে একটা নটি লগা ভিতৰতে থাকি আছে কোৱাটোহি থাকি আছে চাদি ভাই কান এইটোতো হলে খালি একটা কাহিনী লগা কথা নহয় একটা আচল প্ৰয়াস লগা কথা থাকি আছে আলুৱা কেৰেলাম দে মিষ্টাৰ সাজি ভালচিৰিল পৰা একটা চুইমিং ক্লাব চলাই থাকি আছে আজি তাকতে 15,000 বাৰা পিছি মানুহ কানি ইয়াতে বাৰা চুইমিং শিকি কিনা যাই থাকি আছে মিষ্টাৰ সাজিহি ডিচেবিলিটিজ পাচা কান গিবি চুইমিং শিকি কিনা আহি থাকি আছে এইটো প্ৰয়াস লগা বুজিতে একটা পাৰ্চনেল গ্ৰীফ লগা কিছা চিপি কিনা থাকি আছে অলপ চাৰ লগতে একটা ট্ৰেজিক বোট এক্সিডেণ্টে ষ্টুডেণ্টছ কোনোবা লগা জীৱন লৈ থাকিছে এইটো হাতছা বাৰা মিষ্টাৰ সাজি লগা মন পিতৰাক জুই দি থাকিছে ওৰ ষ্টুডেণ্টছ কানি চুইম কৰিবলৈ জানি কিনা থাকিলে জীৱন বজাই কিনা থাকিবলৈ পাৰে বুলি থাকিছে আৰু উত্তু টাইম বাৰা তাইহি ইটো কেম্পেইন চুৰ কৰি দি কিনা আহি থাকি আছে চাদি পাই কান মিষ্টাৰ সাজি ভালচিৰিলহি একটা বেছি ডাঙৰ লেচন আমি খান চবকে শিকাই দি থাকি আছে সেৱা কৰিবলৈ বেছি ডাঙৰ ৰিচোৰ্চেছ নালাগে কি লাগে আছে কলে একটা ভাল ভাৱনা আৰু এতিয়া পূৰা কৰি দিবলৈ নিমেৰে নাৰখি কিনা কাম কৰিয়া লগা প্ৰয়াসী লাগে এইটো প্ৰয়াস লগা শক্তি দে আজি তাহি বেছি হাজাৰ মানুহখন লগা জীৱন বদলি কৰি দি কিনা আনি দি থকা আমি কাৰণ চবি দেখি পাই থাকি আছে মই লগা বিয়াৰী দেশবাসীও আজিকালিহে মই ইউৰোপতে নেথাৰলেণ্ডছকে ভিজিট কৰিবলৈ অৱসৰ পাই থাকিছে তাতে মই বেছি মিটিংছ কান্দি হিচা লৈ থাকিছে এইটো টাইমতে হাৰ ইণ্ডিয়ানকে কাৰ্ভ আনি দিয়া লগা একটা পাল আহি থাকিছে নেথাৰলেণ্ডছতে থাকিয়া একটা স্পেচিয়েল চেৰেমনি দে চোলা এৰা লগা এনচিয়েণ্ট কপাৰ প্লেটছ ইণ্ডিয়াকে আনি দি থাকিছে এইটো অৱসৰতে নেথাৰলেণ্ডছ লগা প্ৰাইম মিনিষ্টাৰ বি চামিল থাকিছে এইটো পিছতে আমাৰ দেশ আৰু বিদেশ পৰা লগাতাৰ মেছেজেছ ইটো কপাৰ প্লেটছ ওপৰে মইকে পঠাই দি থাকি আছে মানুহখিনি খুচি আৰু গাৰ্ভ পা লগা ওপৰে লিখি দি থাকি আছে পূৰা দুনিয়াতে থকা তামিল সমাজ খান চবি ইটো ওপৰত বেছি খুচি পাই থাকি আছে চাদি ভাই খান ইটো কপাৰ প্লেটছ ওপৰে পাব্লিক খান মাজুৰেবি বেছি ডাঙৰ কিউৰিয়চিটি থাকি আছে এইটো কাৰণে আজি মই ইটো ওপৰতে কোনোবা ডিটেইলছ আপুনি কাৰণ চব লগতে শ্বেয়াৰ কৰি দিব মন আছে এইটো কালেকশ্যন দে 21 ডাঙৰ আৰু 3টা ছোট কপাৰ প্লেটছ কাণ থাকি আছে এইটোতো হলে কিং ৰাজেন্দ্ৰ চোলা লগা বাবা কিং ৰাজা ৰাজা চোলা লগা একটা ফুলফিলিং ব্লেজ ওপৰতে থাকি আছে এইটো প্লেটছি আনাই মংগলম বস্তি পৰা বুটিছ মনাষ্ট্ৰিকে ডোনেশ্যন দিয়া লগা ডকুমেণ্ট কৰিয়া লগা একটা থাকি আছে এইটো কপাৰ প্লেটছতে চোলা ডাইনেষ্টি লগা এচিভমেণ্টছ কাণ লগা ডিছক্ৰিপশ্যনছ ৰাখি থাকি আছে চোলা ডাইনেষ্টি লগা মেৰিটাইম শক্তি কিমান ডাঙৰ থাকিছে এইটো কাৰণ চব ওপৰে আছো জানানি আনি দি থাকি আছে এইটো ওপৰে ছাউথ ইষ্ট এছিয়ান নেশ্যনছ খান লগতে চোলা এম্পায়াৰ লগা ডিপ্ল'মেটিক ৰিলেশ্যনছ কেনেকৈ থাকিছে
ইটো কান সব ওপরে জানাই দি থাকি আছে। আমি কান সবই ছোলা এম্পায়ার লাগা রিচ হিস্ট্রি আর কালচার ওপরে বেশি প্রাইড আর গার্ভ থাকি আছে। সারি ভাইকান আমার সরকার হি ইটু নিচিনা আমার দেশ ইন্ডিয়া লাগা হেরিটেজকে বাঁচাই কিনা রাখা লাগা প্রয়াসতে লাগাতার কাম লকিনা যাই থাকি আছে। আজিকালি একটা ডিসকভারি মালহার ছত্তিশগড়ে জ্ঞান ভারতম অভিযান মানে নলেজ ইন্ডিয়া ক্যাম্পেইন আন্ডারে পাই থাকি আছে। ইটু সাইডে ডিন্ডা রেয়ার কপার প্লেস পাই থাকিছে। ইটুতো হইলে বন্ধু বংশী ডাইনেস্টি লাগা মহাশিব বাল আর্জুন লাগা ঋণে থাকি আছে বলে মানি থাকি আছে। এক্সপার্ট কানি গোয়া হিসাবতে ইটু ইনস্ক্রিপশনস কান্দো হইলে সিক্সথ ইয়া সেভেন্থ সেঞ্চুরি মানে ইটু কপার প্লেস কান্দো হইলে 1400 পারা 1500 সাল পুরানা থাকি আছে আর এনশিয়েন্ট ব্রাহ্মী স্ক্রিপ্টে লিখি কিনা থাকি আছে বলে জানি থাকি আছে আর দাগানি পালি ভাষাতে লিখি কিনা থাকি আছে। ইটু এরা লাগা এডমিনিস্ট্রেটিভ সিস্টেমস রিলিজন আর কালচার লাগা একটা বেশি ভাল দেখাই দি থাকি আছে। সাদি ভাইকান আমার দেশ ইন্ডিয়া মানুকানি গাকুল বিজ্ঞান মানে অ্যাস্ট্রোনমি ওপরে একটা বিশেষ আগ্রাসন হতাই মন দে রাখি কিনা আহি থাকি আছে। আজি তাক সেঞ্চুরিজ পুরানা অবজারভেটরিজ বি দেখি পাই থাকি আছে। অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ ইয়াতে হয়ে থাকি আছে। নেভিগেশন ইয়া বানছং ইয়া আমি খান লাগা বার্ফ তিওহার ইটু কান সব তো হইলে আকাশ আর তার মানে স্কাই আর স্টার্স লগতে জড়াই কিনা থাকি আছে। আমার দেশতে অ্যাস্ট্রোনমি হি হার জেনারেশন মানুখান লাগা কিউরিয়সিটি উঠাই দি কিনা আহি থাকি আছে। ইটু পারা এক্সপ্লোরেশন কারণে বেড়না দি কিনা আহি থাকি আছে আর আজি আমার দেশ লাগা যুবা খান মাজতে বেশি ডর উৎসাহ ভরাই দি কিনা যাই থাকা আমি খান সবই দেখি পাই থাকি আছে। ডর শেহর কানবার লই কিনা চুটু শেহর কান্দাক স্কুলস কানবার লই কিনা পাবলিক পার্কস খান্দাক তাই খান লাগা একটিভিটিস তো হইলে সব জায়গাতে দেখি পাই থাকি আছে। আজিকালি মই বেঙ্গালুরু লাগা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ওপরে জানি থাকি আছে। তাই কাহানি অবজারভেশনাল সেশনস তাদের চলাই থাকি আছে। ইটু অর্গেনাইজেশন বারাহি রুরাল এরিয়াস কান্দে অ্যাস্ট্রোনমি পপুলারাইজ করে দিয়া লাগা মিশন লঞ্চ করে দি কিনা আহি থাকি আছে। একটা ডিম গাগুল মন্ডল কই কিনা তাই কাহানি একটা হাইলি ইনোভেটিভ 30 আর্ক হর্স ইন্ট্রোডিউস করে দি কিনা আহি থাকি আছে। সাদি ভাইকান স্টার্স কানগে রাতে দি সাত হইলে একটা বেশি অদ্ভুত অনুভব থাকি আছে। অ্যাস্ট্রো কেরালা কই কিনা একটা অর্গেনাইজেশনে নাইট অবজারভেশন গেমস আর ওয়ার্কশপ অর্গানাইজ করে দি কিনা থাকি আছে। ইয়াতে যুবা ইন্থুসিয়াস কানি টেলিস্কোপ কিনগা বানাব আর স্টার মেপস কিনগা ঝুলাব ইটু খান সব ওপরে শিখি থাকি আছে। রাজকোট লাগা বিগ প্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব হি বেশি অ্যাস্ট্রোনমি ইভেন্টস কান কেয়ার ফরেস্ট পারা লই কিনা র্যান অফ কাচ তাক অর্গানাইজ করে কিনা আহি থাকি আছে। যদিয়ার বিদ্যা পারি সংস্থা তো হইলে অ্যাস্ট্রোনমি কামকে ডেডিকেট করে কিনা থাকা একটা পুরানা ইনস্টিটিউশনস থাকি আছে। অবজারভেশনাল সুবিধা ওপরে কিতাব লাইব্রেরি আর টেলিস্কোপ লেন্ডিং লাইব্রেরি কারণে বি কাম করে থাকি আছে। আই এস এস এ সি ওপরে বি মই খোঁটা কুই দিব মন আছে। ইটুতো হইলে স্টুডেন্ট লেট নেশন ওয়াইড নেটওয়ার্ক একটা থাকি আছে কোনবারা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স আমার পুরা দেশটি জোড়াই দি থাকি আছে। সাদি ভাইকান নিজের হবি কারণে টাইম ওলাই কিনা লাগাতার কিবা একটা নতুন শিখি থাকে বলে বেশি দরকার থাকি আছে। আমার দেশ লাগা যুবা কানি ইটু নিচিনা অ্যাস্ট্রোনমি ক্লাবকে জয়েন করে কিনা ইটুবার হলিডে টাইম দে প্ল্যানেটরিয়াম একটাকে ভিজিট করবলে যি হলিবি একটা কাম করবলে মই কই দি আছে। সাদি ভাইকান আজি মন কি বাত কোন কোন ডেলিভেশন দিয়ে চাই আছে আপনি খান কারণে মই লাগা সাজেশন একটা থাকি আছে। একটা ভিডিও চাই লবি ইটু ভিডিওটা হলে আজিকালি বেশি চার্চা করিয়া লাগা একটা ভিডিও থাকি আছে। ইটু সিন দে কোনবা মানুষ কানি গঙ্গা ডলফিনকে বেশি ধারিয়া আর সাবধানী পারা বাজা লাগা দেখি পাব। ইটু বাজা লাগা কাম দে তেরো কন্দা লাগিছে আর ডলফিনকে বাজাবলে পারি থাকিছে। সাদি বাইকান ইটু বাজা লাগা কাম দে দেশ লাগা পয়লা গঙ্গা ডলফিন রেস্কিউ এম্বুলেন্স পারা বেশি ডর হিসা লই থাকি আছে। ইটু হাসা দলে উত্তরপ্রদেশতে হয়ে থাকিছে কোদে একটা গঙ্গা ডলফিন হি নালা একটারে পাশি কিনা থাকিছে। ইটু লাগা ক্রিটিক্যাল হালাতে ইটু এম্বুলেন্স কুনি নামামি গঙ্গা মিশন আন্ডারে স্টাবলিশ করে কিনা থাকি আছে। ইটু হি একটা উমিদ লাগা কিরান নিচিনা আহি থাকি আছে। ডলফিনকে বাহারে ওলাই দিছে মেডিকেল এক্সামিনেশন আর ট্রিটমেন্ট করে দিছে আর সুরক্ষিত করে দি কিনা
রাপ্তি নটিদে দায়কে চারি দি থাকি আছে। ইটু মানে একদা জীবন ঘর দিয়ে আনি দিয়া নিচিনা থাকি আছে। সাদি ভয়গান ইটু ডলফিন এম্বুলেন্সটো হইলে বেশি খাস একটা থাকি আছে। এটুকে একটা মুভিং হসপিটাল নিচিনা বানাই দি কিনা আহি থাকি আছে। ইয়াতে ডলফিনকে সুরক্ষিত রাখবলে ব্যবস্থা থাকি আছে, অক্সিজেন লাগা সুবিধা থাকি আছে, একটা বিশেষ স্ট্রেচার থাকি আছে আর রেস্কিউ ইকুইপমেন্ট সব থাকি আছে। ইটু মানে একটা ডলফিন চুকম হয়েছে কলে ইয়া নালাদে পাচি কিনা ঢাকি আছে কলে ইয়া মেইন নটি চ্যানেল বা দূর যাইলে মানে ইমিডিয়েট এসিস্টেন্স দিবলে পারা লাগা সবই সুবিধা থাকি আছে। সাদি ভাই কান আমি কানি কিতিয়া গঙ্গা লাগা ডলফিন একটা বাঁচাই দিয়ে আছে তিতিয়া আমি কানি একটা স্পিসিস একলাগে বাঁচা লাগা নহয়। আমি কানি গঙ্গা লাগা বায়োডাইভার্সিটিকে প্রিজার্ভ করে দি থাকি আছে, নটি লাগা পুরা ইকোসিস্টেমসকে বাজায় কিনা রাখি দি থাকি আছে আর ইটু লাগা কাম বাড়া আহা জেনারেশন লাগা একটা ইনভ্যালুয়েবল ন্যাচুরাল হেরিটেজকে বাজায় কিনা রাখি দি থাকি আছে। মহিলাগা প্যারি দেশবাসীও আপনি কান সব পারা পানি নটি আর গোয়া কান লগতে জড়াই কিনা থাকা বেশি মেমোরিজ কান মন দিয়ে রাখি থাকিব পারে। বেশি মানুষগানে ভুকুরি দেয় পানি খিলাগে ইয়াদ করে থাকিব, নদী কিনারে সাথি বাইকান লগতে খিলাবি ইয়াদ করে থাকিব পারে আর কোনবা পারা দইলে মাটি লাগা একটা খাস গুণকে ইয়াদ করে থাকিব পারে। ইটু নিচিনা বাচ্চা টাইম লাগা ইয়াদ আমি খান লাগা সব মন দে জীবন ভর রাখি থাকিব পারে। সাদি বাইকান ইটু নিচিনা হি ইয়াদ করিয়া লাগা উত্তরপ্রদেশ লাগা বস্তি ডিস্ট্রিক্ট পারা একটা পাই থাকি আছে। বস্তিতে থাকিয়া আকাশ গুপ্তা হি তাই লাগা বস্তি লাগা মনোরমা নদীকে দেখা টাইম দে বেশি মন বিয়া পাই থাকিছে। কেলে মানে তাই পাচা টাইম দে দীঘা নদী ইমান সাফা ধরলে আজি প্লাস্টিক ওয়েস্ট পারা পর্তা হয়ে কিনা লেতেরা পা পর্তা করে কিনা দেখি থাকিছে। বলিউশন আর লেতেরা পারা আজি ইটু নটি পর্তা হয়ে কিনা যাই থাকি আছে। তাই কমপ্লেন না করে কিনা একটা নতুন শুরুয়াত করে দিবলে লাগা প্রয়াস লই থাকিছে। তাই লাগা মান্দ্রা নো কমপ্লেন্স অনলি অ্যাকশন লই কিনা তাই লাগা সাদি পাইখানকে মাতি কিনা একটা নেট একটা বেলজা আর একটা বাস্কেট লই কিনা তাইখান লাগা সবচেয়ে ডাঙর শক্তি হইলে একটা ভাল বদলাপ আনি দিবলে লাগা রিজলভ তুহি লই কিনা নদীকে সাফা করা লাগা কাম শুরু করে কিনা একদিন দে 50-60 কেজি প্লাস্টিক ওয়েস্ট আর কাচরা কান ওলাই কিনা কাম করে কিনা আজি মনোরমা নদীকে একটা সাফা নদী বানাই দি কিনা আহি থাকি আছে। ওসরে থাকা মানুষখান কি অওয়ারনেস উঠাই দি কিনা পাবলিকান সবই আজি দু কাম লই কিনা যাই থাকি আছে। সাদি ভাই কান গোয়া বাড়াবি ইটু নিচিনা দোসরা ইন্সপাইরিং কাম ওপরে খবর পাই থাকি আছে। গোয়া পাড়া বালাকৃষ্ণা আইয়া একটা রিটায়ার্ড টিচার থাকি আছে, হলিবি তাইহি সমাজকে সেবা করবলে লাগা উৎসাহ আজি তাক একদম মজবুত থাকি আছে। মাতাতি দোলাপ এরিয়াতে পানি লাগা দুঃখ দিগদারি লাগা কথা শুনি কিনা তাই বেশি মন বিষাই থাকিছে। একটা সলিউশন কারণে তাইহি কাম লই যাই থাকিছে। তাইহি পানি লাগা পাইপলাইন বানাই দিয়া লাগা কাম দে বেশি ডর রোল লই থাকিছে। কোনো পারা আজি রোজ পানি পারা দুঃখ দিগদারি পাই কিনা থাকা বেশি বাড়িওয়ার কানকে পানি পৌঁছাই দিয়া লাগা কাম পুরা করে দি কিনা বেশি আরাম আনি দি থাকি আছে। সাদি বাই কান যা মাহিনা মই বেশি অদ্ভুত অনুভব পাই থাকি আছে। ইটু অনুভব দইলে মন কি বাত লগতে জড়াই কিনা থাকি আছে। ইটু কারণে মই আজি মন কি বাত শুনিয়া সব লগতে ইটু শেয়ার করে দিব আছে। নাগের কয়েল তামিলনাডুতে মই টিচার একটা লগ পাই থাকিছে। 30 সাল আগতে মই লগ পাই কিনা থাকা মানুষ একটা থাকিছে। মই কিরিচা আমা লাগা কথা করে আছে। ইটু লগ পা টাইম দে কোনবা যুবা স্টুডেন্টস কান বি তাই লগতে থাকিছে। সাদি ভাই কান কিরিচা আমাহি 15 স্কুলস নিচিনা জ্বলাই কিনা আহি থাকি আছে। ইটুখান মাজতে জায়া কোবাল কারু দিয়া হিন্দু বিদ্যালয় চেন্নাইতে থাকা তো হইলে বেশি প্রমিনেন্ট থাকি আছে। হার দেশ মানুষখান কারণে তাই লাগা প্যাট্রিয়টিজম আত্মা তো হইলে বেশি ইন্সপায়ারিং থাকি আছে। মন কি বাত পারা ইন্সপিরেশন লই কিনা তাইহি দেশ লাগা সিপাহী কান লাগা সুরক্ষা কারণে কন্ট্রিবিউশন দিবলে রিজলভ করে দি থাকি আছে। আজি তাক তাইহি তাই লাগা স্টুডেন্টস সবকে তাতে হিসা লোবলে এনকারেজ করে দি কিনা আহি থাকি আছে। তাইহি হার স্টুডেন্টস পারা রোজ 1 টকা পয়সা দেশ লাগা বাহাদুর সিপাহী কান নিমিত্তে কন্ট্রিবিউট করে দিবলে মাঙি থাকি আছে। ইটু মানে 1 সাল দে হার স্টুডেন্টস পারা 365 টকা পয়সা জমা করে থাকি আছে আর আজি ছোট ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন পারা 40 লাখ টকা পয়সা তাক জমা করে দি কিনা থাকি আছে। গিরিজা আমাহি ইটু লাগা চেক মইকে দি থাকিছে। মই তাই লগতে কথা করিয়া টাইম দে তাই লাগা মন ভিতরে মা ভারতে মানে মাদার ইন্ডিয়া কারণে
তাই লগা বেশি ডর ডিভোশন থাকি আগে মই দেখি পাই থাকি আছে। চুয়াশাল ইদু চেন্নাইতে থাকা হিন্দু বিদ্যালয় খান লাগা পয়লা 58 এনিভার্সারি মানি থাকিছে। ইদু স্কুলস খানপরা দেশ লাগা এডুকেশনাল আর কালচারাল হেরিটেজকে আকে কদম লগে না যাকে চাইলে মানে একটা বেশি কমেন্ডেবল থাকি আছে। ইটু প্রায়াস্তে জোড়াই কিনা থাকা সব মানুষকে মানে হার্ট ফেল্ট কংগ্রেচুলেশনস দি আছে। আর মই আমার দেশ লাগা বাহাদুর সিপাহী খান কারণে কোন স্টুডেন্টস খান বারা কন্ট্রিবিউশন দি থাকি আছে তাই খান সব লাগা কাম নিমিত্তে বিশেষ মন খুশি বা জানাই দি আছে। সাদি ভাই খান আমার পুরা দেশ লাগা হাড় পস্তি আর শাহিয়ার খান দে কিপা না হলে কিপা একটা আমি খান সব নিমিত্তে ইন্সপিরেশন দিয়া লাগা কাম লইকা যাই থাকি আছে। বেশিবার ইদু কাম কানি লাকিয়া পাবলিসিটি না পাই কিনা আহি থাকি আছে। হলিবি কিতিয়া আমি কানি ইটু কাম খান উপরে জানি থাকে আমি খান সবকে ইটু নিচিনা কাম খান বারা একটা মজবুত কনভিকশন বাড়াই দি থাকি আছে। উদু কনভিকশন কোনটো বারা মানু খান লাগা একটা কালেকটিভ শক্তি লই কিনা আমার দেশকে লগাতার আগে বাড়াই কিনা যাবলে দি থাকি আছে। আপনি খান ওসরে ইটু নিচিনা প্রয়াস খান উপরে সাই কিনা সমাজ কারণে ভাল কাম করি এখানকে বেহিচান করি কিনা এপ্রিসিয়েট করি কিনা তাই খান বারা শিকি কিনা আপনি নিজর বি পারিলে ইটু নিচিনা কাম নিমিত্তে কন্ট্রিবিউট করে দি কিনা হিসা লোপলে আপনি খান সবকে মই কই দি আছে। আহা মাহিনা মান কি বাতে আকো একবার ইটু নিচিনা ইন্সপায়ারিং কিসা খান লই কিনা আপনি খান সব লোকতে লগ পাব বেশি খুশি পাইছে। নমস্কার।